আর বদ অভ্যাসের কথা যদি বলতেই হয় তাহলে আমার এক বন্ধুর কাহিনী কি করে বাদ দিই বলুন তো। আমার সেই বন্ধু যার একটি অদ্ভুত বদ অভ্যাস আছে, সেটা হলো ভূত। না মানে ভূতের সঙ্গে সে কন্ট্যাক্ট করতে যায় না, কিন্তু তার ভূতের ফিল্ম দেখা চাই, মানে ভূতের মুভি না দেখলে তার একদম ভাত হজম হবে না আর কি। সেটা তো অনেকেই হতে পারে, কিন্তু বদ অভ্যাসটা যে জন্য বলছি সেটা হলো সে প্রচণ্ড ভয়ও পায় ভূতে, কাজেই সে ভূতের মুভিও দেখবে, তারপর ভয়ের চোটে সারা রাত ঘুমোতেও পারবে না। এরকম অদ্ভুত অভ্যাস বা এরকম অদ্ভুত বদ অভ্যাসের কোনো মানে হয় বলুন তো? কে জানে, এর মানেটা ওই হয়তো ভালো করে বুঝিয়ে বলতে পারবে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডাটা সরে আমাদের আড্ডাটা জারি ছিল এরকমই কিছু ইন্টারেস্টিং বদ অভ্যাস নিয়ে। ঠিক কেমন লাগলো বলুন তো আপনার এই আড্ডাটা শুনে? আপনার কিংবা আপনার কোনো নিকটজনের এরকম কোনো বদ অভ্যাসের কথা মনে পড়লো কি আপনার? তাহলে জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামতে হবে, কিন্তু যাওয়ার আগে আপনাকে জানিয়ে যাই যে আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজেই সব সময় সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়া রান্টার। অবশ্যই আজকে একটা দুর্দান্ত নস্টালজিয়া জায়গায় নিয়ে যাব এবং নস্টালজিক ফিল করাবো আপনাকেও এবং আমিও ফিল করব, তার কারণ আড্ডাটাই এরকম। তো আড্ডায় কি হতে চলেছে সেটা তো অবশ্যই বলবো, কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, আড্ডা গানের মাঝে মাঝে ভালো ভালো গানও আছে, কিন্তু যেমনটা প্রত্যেক দিন শুনিয়ে থাকি ঠিক সেই রকমই এক ঘন্টার আড্ডা আজকেও হবে। তাই জন্য অবশ্যই আড্ডার দিকে এগিয়ে যাব, একটা ছোটখাটো মিউজিক্যাল ব্রেক নিয়ে নি। ফিরছি আড্ডায়, শুনছেন রেডিও বাংলানেই.কম, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

যখনই আমরা একটু পিছনের দিকে তাকাই, মানে আমাদের স্কুল জীবন বা কলেজ জীবনের দিকে তাকাই, তখন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ইমোশনই ভীষণভাবে আমরা কানেক্ট করতে পারি। ঠিক যেমনটা বলছিলাম যে নস্টালজিক হয়ে পড়ার কথা, নস্টালজিক হয়ে পড়ে, ঠিক সেই রকমই কলেজের দিনগুলো যেমন আমাদেরকে বারবার মনে করায় আনন্দের মুহূর্তগুলো, ঠিক সেরকম কলেজ ফেস্টের দিনগুলো, কারণ কলেজ ফেস্টের মধ্যে কিছু মুহূর্ত তৈরি হয়েছে, সেই মুহূর্তগুলো আজও মনে পড়ে এবং সেগুলো মনে পড়লে কোথাও গিয়ে ভালো লাগে। আবার কখনো কখনো খুশির মাঝখানে তো দুঃখ থাকেই, তো দুঃখের কথা মনে পড়লো, কিন্তু কখনো কখনো একটু মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, কষ্টগুলোকে বাদ দিয়ে ভালো কথা, আজকে আপনার মাঝখানে তো দুঃখ থাকেই, তো দুঃখের কথা মনে পড়লো, কিন্তু কখনো কখনো একটু মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, কষ্টগুলোকে বাদ দিয়ে ভালো কথা, আজকে

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: কলেজের দিনগুলো একটু অন্যরকম, কারণ স্কুলের একটা গন্ডি থাকে, স্কুলে অনেক নিয়ম থাকে, ভীষণ বাধা থাকে। সেইটা ছাড়িয়ে যখন আমরা কলেজে যাই, নতুন নতুন মানুষ, নতুন নতুন সাবজেক্ট, নতুন নতুন টিচার, নতুন নতুন পরিবেশ, সব কিছুর সাথে মানানসই হওয়ার পরে যখন কলেজ ফেস্টের দিনটা আসে, তখন কিন্তু একটা আলাদাই মজা। তার তখন কিন্তু বন্ধুত্বটা ভীষণভাবে গাঢ় হয়ে যায়, তাই না? তার কারণ ওই যে একসাথে নাচ করা, ওই যে একটা হুল্লোড় করা, ওগুলোর মধ্যে একটা আলাদাই মুহূর্ত আছে। আর সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট থাকতো যে কলেজের ফেস্টের দিনগুলোতে আমরা কিভাবে অর্গানাইজ করব, কি কি জামা কাপড় পরে থাকবো এবং কার পাশে কে বসবো, আর কিভাবে কোন কোন আর্টিস্টকে দেখবো বা কোন কোন আর্টিস্ট আসছে সেটার ওপর একটা ভীষণভাবে এক্সাইটমেন্ট মানে কাজ করতো। তো সেই কলেজ ফেস্টের দিনগুলো নিয়ে আজকে কথা বলছি, এবং আমি শুধু বলবো না, আমার সাথে সাথে আপনারও কিছু মুহূর্ত সেগুলো কিন্তু আমি শুনবো, সেই গল্পগুলো শুনতে চাই। তো প্লিজ তার জন্য আড্ডায় থাকতেই হবে, আপনাকে চাই আড্ডায় আমার সঙ্গে। শুনছেন রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।
1: ভেঙে যায় স্মৃতির সব।

0: কলেজের সময়টা আমার যেমন কলেজের সময়টা গ্র্যাজুয়েশনের সময়টা 3 বছর আমরা কলেজে ছিলাম, তো 3টে ফেস পেয়েছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে কোথাও গিয়ে একটা এক্সট্রা পেয়েছিলাম, তার কারণ আমাদের কলেজে যেই সময় অ্যাডমিশন হয়েছিল সেই সময় নবীনবরণ করা হয় নতুনদেরকে। তো ওই নবীনবরণের সময় একটা ফেস না সোশ্যাল টাইপের অনুষ্ঠান হয়েছিল, সেখানেও কিন্তু বেশ মজা হয়। তার কারণ আমার মনে আছে যে হয় না যে একটা স্কুলের পাড়ার স্কুলে আপনি পড়েছেন এবং সেখানে পাড়ার বন্ধুরা খুব চেনা জানা বন্ধুরা অনেক দিন ধরে বন্ধুত্বটা তৈরি হয়েছে, তারপর একদম নতুন বন্ধুদের সাথে নতুন নতুন সিঙ্গার আসছে, নতুন নতুন সিনেমা আর্টিস্ট আসছে, তাদেরকে দেখার একটা এক্সাইটমেন্ট এবং এতটা সামনে থেকে দেখবো সেটাই একটা বড় ব্যাপার। এবং যেহেতু কলকাতায় পড়াশোনা আমার, তো কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামের যদি আপনি নামটা শুনে থাকেন, যদি কখনো কলকাতায় গিয়ে থাকেন, তাহলে ওই নেতাজি ইনডোর স্টেডিয়ামে যাওয়াটা এবং সেখানে একটা ফেস্ট হওয়া বা সোশ্যাল হওয়াটাও একটা বড় বিশাল বড় ব্যাপার। এত ক্রাউডের মাঝখানে সেখানে চিৎকার হচ্ছে, হুল্লোড় হচ্ছে, একসাথে নাচ গান হচ্ছে, নাচ করতে করতে কেউ কারোর জুতো ছিঁড়ে ফেলেছে, জামা ছিঁড়ে ফেলেছে, একটা আলাদাই এক্সাইটমেন্ট এবং সেই সব কিছু মনে হচ্ছে। এবং থ্যাংক ইউ সো মাচ আপনাকে, আপনার সাথে গল্প করার মাধ্যমে বা গান্দরিয়ার আড্ডার মাধ্যমে এইসব কথা বলার মাধ্যমে নস্টালজিক হয়ে পড়ছি, সেই মুহূর্তগুলো ফিরে আসছে এবং অবশ্যই আরও নতুন নতুন কিছু আসতে চলেছে বা নতুন কোনো মুহূর্ত যদি তৈরি হয় আপনার লাইফে এই কলেজ ফেস্টকে ঘিরে, তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। একটা ছোটোখাটো মিউজিক্যাল ব্রেক নিয়েছি, ফিরছি আর শুনছেন রেডিও বাংলানেই.কম, মন যখন নিরুদ্দেশ।
1: ছায়া জানলার কাঁচ

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
6: Radio partner, radiobanglanet.com.
1: খুদ লন্ডনে বসে কলকাতার চায়নাটাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

radiobangladesh.com এ কলেজ ফেস্ট নিয়ে কথা বলছিলাম, এবং কলেজ ফেস্ট মানে নস্টালজিয়া, কলেজ ফেস্ট মানে পুরনো বন্ধুত্ব, কলেজ ফেস্ট মানে নতুন বন্ধুকে আপন করে নেওয়ার সময় কলেজ ফেস্ট মানে এক্সাইটমেন্ট, এবং কলেজ ফেস্ট মানে অবশ্যই ইউনিটি, তার কারণ অর্গানাইজড করার সময় ভীষণভাবে একতার প্রয়োজন হয়, ইউনিটির প্রয়োজন হয়। সব কিছু মিস করছি, কারণ সত্যি কলেজ লাইফ, স্কুল লাইফ এগুলো কোনো দিনও ফিরে আসবে না, এবং সেই মুহূর্তগুলো এনজয় যদি এই মুহূর্তে আপনি সেই সময়টায় থাকেন তাহলে অবশ্যই মানে একদম চুটিয়ে এনজয় করা হয় না, বলা হয় না যে একদম চায়ের কাপের যে নিচের অংশটা সেটাও খেয়ে নিতে বলে, সেই রকম একটা অংশ বা সেই রকম একটা মুহূর্ত এনজয় করার সময় এবং করে নিন। আর তার সাথে সাথে কলেজ ফেস্টের অনেক যদি কিছু গল্প থাকে তাহলে প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobangladesh.com। ভালো থাকবেন।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির শৌখিকের সঙ্গে। তো আজকের এই এক ঘন্টার আসর কিন্তু জমে উঠবে ছোট্ট কিছু গল্পের মাধ্যমে, আর তাই আজকের এই শোটার নামও দেওয়া হয়েছে পরিবর্তন। কীভাবে সেই পরিবর্তন ঘটবে? আমাদের প্রত্যেকের জীবনে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে পরিবর্তন আসে। পরিবর্তনের মাধ্যমেই কিন্তু আমরা নিজেদেরকে আরও নতুনভাবে মেলে ধরতে পারি। তাই প্রত্যেকটা মানুষের জীবনে সময়ে অসময়ে পরিবর্তন আসাটা খুব দরকার, সেটা ভালো হোক কিংবা মন্দ। কিছু কিছু ক্ষেত্রে মন্দ হয়েও পরিবর্তনের দিক ভালো কাজের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমাদের আজকের এই আড্ডা শুধুই পরিবর্তন নিয়ে। তো আমাদের চারটে ছোট্ট অনুগল্প আছে যা আজকের এই এক ঘন্টার আসর আপনাদের মন ভরিয়ে দেবে। তাই কোথাও যাবে না, কয়েকটা গানের পর চার পর ফিরে আসছি, আর এভাবেই কিন্তু আমাদের আড্ডা জারি আর থাকবে এই এক ঘন্টা। আর অবশ্যই আজকের এই শো শেষের পর জানাতে ভুলবেন না 4475039657 আজকের এই পরিবর্তন আপনাদের কেমন লাগলো। সঙ্গে থাকুন, এখন শুনবো কয়েকটা গান, তারপর ফিরে এসে টান টান উত্তেজনা নিয়ে গান আর তারপর গল্প। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কিন্তু অসাধারণ কয়েকটা গান শোনার পর আমাদের কিন্তু আড্ডা জারি আছে পরিবর্তন নিয়ে। প্রথম উষা রায় লেখা মানবিক হাত। লোকটা স্টিলের লাঠিটা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে পথ চলছিল, ব্যস্ত সময়ে পথচারীরা যে যার তাগিদে গন্তব্যের দিকে, লোকটাকে তারা সেভাবে খেয়াল করেনি। এমন তো কতই যায়, কেউ হয়তো চোখে দেখতে পায় না, কেউ হয়তো ভালো করে চলতে পারে না, নিজেদের সুবিধে মতো পথ করে নিয়ে। অত নজর করার ফুরসত বা কোথায়? লোকটা একটা যানবাহন চলাচলে সদা ব্যস্ত, রাস্তার সামনে দাঁড়িয়ে পার হওয়ার জন্য হেল্প হেল্প বলে যাচ্ছিল। মাথা ভর্তি সাদা চুল, শরীরটা সামনে ঝুঁকে পড়া। ওই হেল্প শব্দটা শুনে পথচারীটা কেউ এগিয়ে এলো না। কেউ আবার মনে মনে বলল, এই ব্যস্ততার মধ্যে তোমায় রাস্তা পার করে দেওয়া সম্ভব নয়, সময়টা এসব করে বেরোনো উচিত ছিল। আরে বুড়ো হলে বিমৃতি হয় মানুষের। এক তরুণ ইন্টারভিউ দিতে যাচ্ছে, খুবই ব্যস্ত, তবুও লোকটার দিকে হাত বাড়িয়ে দিল, কিন্তু লোকটার মুখের দিকে তাকিয়ে থাকে। আরে এ তো বছর 40 যুবক, চোখ মুখের চেহারা সেই কথাই জানান দিচ্ছে, কিন্তু শরীরটা একেবারে ভেঙে পড়েছে, সাংঘাতিক অ্যাক্সিডেন্টে এই হাল। নিশ্চয়ই তাই না? হ্যাঁ, তরুণ জানতে ইচ্ছুক নয়, তার ব্যস্ততা অনেক বেশি। ইন্টারভিউ ভালো হলো না তরুণের, মন খারাপ নিয়ে ফিরছিল। দেখল সকালের সেই লোকটা একটা ছোট গর্তে পড়ে কাতরাচ্ছে, এবারেও তেমন কেউ এগিয়ে আসেনি। সকালে ছিল কর্মক্ষেত্রে যাবার ব্যস্ততা, আর এখন বাড়ি ফেরার তাড়া। তবু কারোর কথা বা কারণ মনে হলো, খোঁড়া মানুষটাকে গর্ত থেকে তোরা তো মুখের কথা নয়, পুলিশ ডাকতে হবে। না, দরকার নেই সেই হাঙ্গামার। তরুণ আরেকজনের সাহায্য নিয়ে লোকটাকে গর্ত থেকে তুলল। লোকটা কৃতজ্ঞ দৃষ্টিতে বলল, তুমি আমায় জীবন দিলে, চোখে তো ভালো দেখতে পাই না, গর্তটা তাই নজরে আসেনি, ঈশ্বর মঙ্গলময়, তোমার ভালো করুন। তরুণ বিষণ্ণ ভঙ্গিতে বলল, এটা অক্ষমরীতি, আমি এতে নেই। লোকটা বলল, ঈশ্বর বিশ্বাস বেঁচে থাকার জোর দেয়, আমাদের মতো সাধারণ মানুষের একজন কাল্পনিক ঈশ্বরের খুবই প্রয়োজন। এই যে তুমি একটা মানবিক হাত বাড়িয়ে দিলে, এটাই আমার কাছে ঈশ্বরের উপস্থিতি। জীবন সংগ্রামে একটা খুঁটি দরকার, আমার ঈশ্বর বিশ্বাস সেই খুঁটি। অনন্য পথচারীদের মতো তুমি নও, এটাও সেই ঈশ্বরেরই অবদান। সঙ্গে থাকুন, ফিরে আসছে আরও তিনটে গল্প নিয়ে, শুধুমাত্র আজকের এই গান মুসাফিরের আড্ডায়। পরিবর্তন আসবেই, আমরা সকলে সকলের পাশে এভাবেই থাকব। জুড়ে থাকুন, ফিরে আসছে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio Bangladesh.com.

ফিরে এলাম কয়েকটি গানের পর আবারও আজকের এই বিশেষ পরিবর্তনের আড্ডা নিয়ে। তরুণ মান্নার লেখা দেবদূত ও দৈত্য। তিনি ঠাকুরমার দুঃসম্পর্কের ভাইপো হন, ভদ্রলোককে আগে কখনো দেখিনি। ছোটবেলায় নাকি আমাদের বাড়িতে খুব আসতেন। বাবার আকস্মিক মৃত্যুর খবর পেয়ে তিনি এলেন, পুরনো আত্মীয়কে ঝেড়ে মুছে আবার নতুন করে গড়ে তুললেন। শুধু সমবেদনা জানিয়েই কর্তব্য শেষ করলেন না, প্রকৃত আত্মীয়ের মতোই আমাদের পাশে দাঁড়ালেন। ঠাকুমা বললেন, বিপদের দিনে ঈশ্বরই তোমাকে পাঠিয়েছেন বাবা। তিনি আমাদের পরিবারের একজন হয়ে উঠলেন। বাবার শ্রাদ্ধ শান্তি, LIC-র টাকা পয়সা আদায়, বাবার অফিসে মায়ের চাকরি, সব কিছুতেই প্রকৃত আত্মীয়ের মতোই পাশে থাকলেন, নিজের ক্ষতি স্বীকার করেও। তিনি আমাকে খুব ভালোবাসেন, গলা টিপে আদর করেন, আমার জন্য ক্যাডবেরি চকলেট আনেন। আমি রোজ রাতে এক দৈত্যকে স্বপ্নে দেখি। একদিন দেখলাম দৈত্যটা মাকে ধরে নিয়ে যাচ্ছে। আমি ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম, না মা, নিয়ে যেতে দেব না। দৈত্যটা আমাকে ছুঁড়ে ফেলে দিল, হো হো করে হেসে উঠল। কি আটকাবে তুই? আমি মা মা বলে চিৎকার করে উঠলাম, ঘুম ভেঙে গেল। সারা রাত মাকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম, আর ঘুম এলো না। ঝড় বৃষ্টির রাতে মায়ের বাড়ি ফিরতে দেরি হয়, ঠাকুমার বুকে মুখ গুঁজে শুয়ে থাকি। আমার খুব ভয় করে যদি দৈত্যটা মাকে ফিরতে না দেয়। জানলার ধারে নিম গাছটা মাথা ঝাঁকাতে থাকে, মনে হয় দৈত্যটা মগডালে বসে নাড়াচ্ছে, গায়ে কাঁটা দেয়। সহসা কলিং বেলের শব্দে ছুটে যাই, মা দরজায় হাসি মুখে দাঁড়িয়ে, পিছনে ঈশ্বর প্রেরিত দূত। দিদা দেবদূতকে ডেকে ঘরে বসান, বলেন, তোমার কাছে ঋণের অন্ত নেই, আমরা যে কোথায় ভেসে যেতাম সব, তুমি আমাদের একমাত্র ভরসা, তুমি আমাদের কাছে ঈশ্বরের দূত। দেবদূত হো হো করে হেসে ওঠেন। আমি স্বপ্নে দেখা দৈত্যের হাসি তার মুখে ফুটে উঠতে দেখি। জুড়ে থাকুন, ফিরে আসছি আরো দুটো কাহিনী নিয়ে। শুনতে থাকুন গান মুসাফিরের আড্ডা, শুধুমাত্র সৌভিকের সঙ্গে রেডিও বাংলানেট.com-এ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
2: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
1: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
3: Radio partner, radiobanglanet.com.

0: শুনছেন গান মুসাফিরের আড্ডা, সঙ্গে আছি আমি সৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। এবার দীপক কুমার মাইতির লেখা গেট আপ। অফিসের গাড়ির অপেক্ষায় ময়দান মেট্রো স্টেশনে দাঁড়িয়ে তো এক আকুতি কণ্ঠে ডাকে পিছনে ফিরে, এক অন্ধ মানুষ আর একটা 16-17 বছরের মেয়ে দাঁড়িয়ে, মেয়েটার পরনে শতচ্ছিন্ন বসন, বসনের ছেদ দিয়ে তার নবমুকুলিত যৌবন ঠিকরে পড়ছে। না দেখতে পাওয়া মানুষটি কাতর কণ্ঠে বলে,
1: অন্ধ হবে কিরে বাবা, একটা টাকা দাও, ভগবান তোমার ভালো করবে।
0: এরকম না খাওয়া মহানগরে প্রচুর দেখা যায়, চোখ সয়ে গেছে, তবু মেয়েটাকে দেখে মায়া হলো। একটা 10 টাকার নোট ওর হাতে দিলাম, কপালে হাত রেখে ওর এগিয়ে এলো। মেয়েটার জন্য খুব খারাপ লাগে, কারণ ওদের যাওয়ার পথের থেকে আমি তাকিয়ে থাকি, মেয়েটা পিছন দিকে ফিরে আমায় দেখে, চোখাচোখি হতেই মুচকি হাসে, লজ্জা পাই। তবে কি আমাকে ভুল বুঝল? সন্ধ্যে 7টা, মেট্রো স্টেশনে ঢোকার মুখে একজনের অপেক্ষায় দাঁড়িয়ে দেখি অদূরে সকালে সেই না দেখতে পাওয়া লোকটা দাঁড়িয়ে। লোকটার পরনে চেক লুঙ্গি আর রঙিন গেঞ্জি, একটা লোকের সঙ্গে ঘন হয়ে কথা বলছে। বুঝতে পারি লোকটা দেখতে পায় না, এটা তার ভান। কাছেই উদ্ভিন্ন যৌবনা ওই মেয়েটাও দাঁড়িয়ে, ওর পরনে রঙিন শাড়ি, মুখে চওড়া মেকআপ। লোক দুটোর মধ্যে আর্থিক লেনদেন হয়। লোকটা একটা ট্যাক্সি ডেকে মেয়েটাকে সঙ্গে নিয়ে চলে যায়। মেয়েটা আমার দিকে তাকিয়ে আবারও মুচকি হাসে। মনে পড়ে আজ দুপুরের বোর্ড মিটিংয়ের কথা। এমনি বলেছিলেন, বিশ্বনাথ তুমি তো মার্কেটিং ম্যানেজার, আমার মনে হয় আমাদের প্রোডাক্টের প্যাকেজিং গেট আপ আরও জৌলুসপূর্ণ করতে হবে। আসলে পণ্যের গেট আপেই ক্রেতা আকৃষ্ট হয়, অন্যদের প্রোডাক্টের কাছে আমরা এ ব্যাপারে পিছিয়ে আছি, তাই তুমি একটা সার্ভে করে রিপোর্ট দাও তো। এখন MD-র কথাটা উপলব্ধি করতে পারলাম, পণ্যের মান নয় গেট আপই ক্রেতা টানে। সঙ্গে থাকুন, ফিরব আবারও আজকের এই স্পেশাল আড্ডা পরিবর্তনের গল্প নিয়ে।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: बाजिलो कारो बेना।
1: তো দেখতে দেখতে সময় একদম শেষের দিকে, আর আজকের আড্ডা শেষ করব যা কথা হয়েছিল প্রথমে, আবারও একটা গল্প দিয়ে। আজকের এই গান মুসাফিরের আড্ডা ফিরে পাওয়া দিয়ে শেষ করব। লিখেছেন চন্দ্রশেখর চক্রবর্তী। শীতের অপরাহ্ন, শহরতলির একটা গলির ধারে এক বৃদ্ধ ভদ্রলোক দাঁড়িয়ে আছেন খুব বিপন্ন অবস্থায়। তো কাছে যেতেই ভদ্রলোক বলে উঠলেন, কে ওখানে? কথা শুনে মনে হলো তিনি চোখে ভালো দেখতে পান না। তো আমি এগিয়ে গিয়ে তার হাত ধরে তিনি ভেঙে পড়লেন। জিজ্ঞাসা করলাম, আপনি কি কোনো সমস্যায় পড়েছেন, মানে কোথা থেকে আসছেন, কোথায় যাবেন? উনি কিছু ঠিক বলতে পারছিলেন না, মনে হয় ভদ্রলোক ডিমেনশিয়ায় ভুগছেন, স্মৃতি কাজ করছে না। একটা কম বয়সী ছেলে রাস্তার কল থেকে জল নিচ্ছিল। সে বলল, একটা অটো থেকে ওনাকে ড্রাইভার এনে এখানে নামিয়ে দিয়েছে, উনি কিছুই ঠিক বলতে পারছেন না। বাধ্য হয়ে ভদ্রলোকের আত্মহেলা কোটের পকেট সার্চ করলাম, শুধুমাত্র একটা পুরনো ভিজিটিং কার্ড পেলাম। পুলিশকে ফোন করে ভদ্রলোকের ব্যাপারটা বললাম। কিছুক্ষণের মধ্যে পুলিশ এলো, অফিসারের অনুরোধে ওদের সঙ্গে কার্ডের ঠিকানায় পৌঁছলাম। কলিং বেল টিপতেই দরজা খুলে বেরিয়ে এলে এক ভদ্রমহিলা। আমাদের সঙ্গের ভদ্রলোককে দেখিয়ে তিনি বললেন, আমরা এই বাড়িতে ভাড়া থাকি, ভদ্রলোক বাড়ির মালিক, মস্তিষ্ক বিকৃত হওয়ায় ওর ছেলে ওকে মানসিক হাসপাতালে পাঠিয়েছে বেশ কিছুদিন আগে, আমরা এটুকুই জানি। ওর ছেলে বর্তমানে সপরিবারে ভিন্নাচে বেড়াতে গেছে, ছোটবেলায় বাবাকে হারিয়েছে। ভদ্রলোকের জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করব ভেবে অফিসারকে বললাম, বলছি এখন কি করা যায় বলুন তো। অফিসার বলতেন, দেখুন ছেলে ফিরে না আসা পর্যন্ত একটা ব্যবস্থা কিছু করা দরকার, কিন্তু ওর যে অবস্থা তাতে কোনো আশ্রমে রাখাটাও বেশ সমস্যার। আমি অফিসারকে আমার ভিজিটিং কার্ডটা দিয়ে বললাম, আপনার আপত্তি না থাকলে আমি ওকে আমার বাড়ি নিয়ে যেতে পারি, ওর ছেলে ফিরে এলে আমার সঙ্গে যোগাযোগ করতে বলবেন। অফিসার তার গাড়ি করে আমাদের বাড়িতে পৌঁছে দিলেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। সঙ্গে থাকুন আর এভাবেই জুড়ে থাকুন রেডিও বাংলা নেটওয়ার্ক কমের সঙ্গে।

সবাই ভালোবাসার কথা বলে, ভালোবাসার কথা বলে, কিন্তু কেউ মন্দবাসার গল্প শোনায় না। ভালোবাসা যেমন আছে তেমন মন্দবাসাও আছে। সেই নিয়েই আড্ডা দেব আজ। তার আগে তিনটে গান শুধুমাত্র আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ। মন যখন নিরুদ্দেশ, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। যারা একতরফা ভালোবাসে এবং অপর দিকের মানুষেরা তাদেরকে সঠিকভাবে বুঝতে পারে না এবং তাদেরকে রীতিমতন জাজ করেন, তাদের ভালোবাসা নিয়ে যে পাগলামি, যেই উন্মাদনা, সেটাকে বাড়াবাড়ি মনে করেন, সেই সমস্ত মানুষগুলো মন্দবাসার গল্পই নিজেদেরকে মেলে ধরেছেন। সেটা নিয়ে ফিরছি। আপাতত দুটো গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ। মন যখন নিরুদ্দেশ।

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গুরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরি ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, যারা একতরফা ভালোবাসে কিংবা যারা মন থেকে ভালোবেসে যায়, তারা কিন্তু সবসময় নিজেদের ভালোবাসা ফেরত পায় না। আবার এমন অনেক মানুষ আছে যারা ভালোবাসার অভিনয় করে জিতে যায়। আসলে কি তারা জিতে যায়? তারা কি সত্যি ভালোবাসায় থাকে নাকি মন্দ বাসায় থাকে? আপনার কি মনে হয়? চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
5: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
6: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
5: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.
7: পোড়া শহরের ধুলো বালি সারা গায়ে মেখে নিয়ে বসে আছি।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।

মানুষ আছেন, তিনি নিজের যে বাসায় বড় হয়েছেন অর্থাৎ তার যে বাসস্থান, সেটা অনেক সময় পরিবর্তন করে সুদূর বিদেশে কিংবা অন্য কোথাও চলে যেতে হয়, বা ছেলে মেয়ের বদলির চাকরি তার সঙ্গে বাবা মাকে যেতে হয়, বা ছেলে মেয়ে বাবা মায়ের কাছ থেকে অনেক দূরে চলে যায়। এই যে কষ্টটা, সেই কষ্টটা মন্দ বাসায় জমা হতে থাকে। আপনার যদি এমন কোনো মন ভারী গপ্প থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712। আমি শুনব এবং আপনার মন খারাপের গপ্পকে নিজের মধ্যে যাপন করে নেব, তাহলে আপনার কষ্টটা কিছুটা হলেও কমবে। শুনতে থাকুন এর সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিউজ ডট।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের যারা ভালোবাসেন বলে দাবি করেন তারা কি আদেও আমাদের ভালোবাসেন? অনেক মানুষ আছেন যারা ভালোবাসেন হয়তো, আবার অনেকে আছেন যারা ভালোবাসেন প্রচণ্ডভাবে কিন্তু অতটা প্রকাশ করেন না। তবে বয়স বাড়ার সাথে সাথে এবং সময় যেতে যেতে কোনটা ভালোবাসা কোনটা মন্দবাসা সেটা বোঝার ক্ষমতা আমাদের সকলেরই হয়েছে। তাই চিন্তা নেই, আমি কিন্তু আপনাকে ভালোবাসি, কারণ আপনি আমার লিসনার। আপনার মন খারাপের কোনো গপ্প থাকলে আমার সাথে শেয়ার করুন +447503965712। আপাতত সময় এখানে শেষ, আগামীকাল আবার আসবো নতুন কোনো গপ্প নিয়ে, নতুন কোনো আড্ডা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানে.com। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের কথায় কথায় নিয়ে। আজ কথায় কথায় আমাদের নিবেদন জন্মদিনে নজরুল। বিশিষ্ট গুণীজনের স্মৃতিতে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনা আমরা শুনব আমাদের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি সমৃতা মল্লিকের কাছে। কাজী নজরুল ইসলাম বিষয়ে একালে যারা ধারাবাহিকভাবে গবেষণা করে চলেছেন তাদের মধ্যে অন্যতম অগ্রণী সংস্থা ছায়ানট কলকাতার সভাপতি সঙ্গীত শিল্পী সমৃতা মল্লিক। তাঁর কাছ থেকে জেনে নেব বিশিষ্ট নজরুল গবেষকদের লেখা থেকে কিছু কথা।
1: বিশিষ্ট নজরুল গবেষক শ্রী বাঁধন সেনগুপ্তের লেখা বই সমগ্র নজরুল জীবন থেকে জানা যায়, 1943 সালের ফেব্রুয়ারি থেকে নজরুল যেন কেমন নির্বাক ও সেই সঙ্গে নিষ্পৃহতার শিকার হয়ে পড়েছিলেন। দু একটি সভা সমাবেশের মাধ্যমে অসুস্থ কাজী নজরুলের 44তম জন্মবর্ষপূর্তির 25শে মে 1943 জন্মোৎসব পালিত হয়েছিল। এই উপলক্ষে অমৃতবাজার পত্রিকায় 26শে মে একটি সংবাদও প্রকাশিত হয়। 25 মে 1943-এ আয়োজিত কবির জন্মোৎসবে অভিনন্দন পত্র পাঠ করেন সজনীকান্ত দাস। সভায় ডাক্তার আর আহমেদকে সভাপতি ও খান মুহাম্মদ মঈনুদ্দিনকে সম্পাদক করে নজরুল সাহিত্য চক্র নামে একটি কমিটিও গঠন করা হয়। ওখানে ভালো ভালো কথা বলা হলেও তাকে রোগমুক্ত বা নিরাময় করে তোলবার জন্য যে আর্থিক সাহায্য ও সহায়তা প্রয়োজন সেই সম্পর্কে কোনো উচ্চবাচ্য করা হয়নি, বরং তার দ্রুত আরোগ্য কামনা করে নজরুল সাহিত্য চক্র গঠনের প্রস্তাব সভায় গ্রহণ করা হয়েছিল।
0: আমরা শুনলাম আমাদের আজকের বিশেষ অতিথি সমৃতা মল্লিকের কাছ থেকে বিশিষ্ট নজরুল গবেষক শ্রী বাঁধন সেনগুপ্তের লেখা থেকে কাজী নজরুল ইসলামের 44তম জন্মদিন পালনের কিছু কথা। আমরা আরো কথা জানব, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান জন্মদিনে নজরুল নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন কথায় কথায়। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের কথায় কথায় আমাদের নিবেদন জন্মদিনে নজরুল, যেখানে আমরা আমাদের আজকের বিশেষ অতিথি সমৃতা মল্লিকের কাছ থেকে জেনে নিচ্ছি বিশিষ্ট গুণীজনের স্মৃতি থেকে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা। এখন আমরা শুনব এমনই কিছু কথা। প্রণম্য নজরুল সঙ্গীত শিল্পী ধীরেন্দ্রচন্দ্র মিত্রকে একবার প্রশ্ন করা হয়, নজরুল প্রসঙ্গে আপনার কোনো স্মরণীয় ঘটনার কথা শোনাবেন? তিনি তার উত্তরে বলেন, ঘটনা ঘটেছিল কবির জন্মদিন উপলক্ষে তাঁর বাদুর বাগান লেনের বাড়িতে। ঠিক এই জন্মদিনের বছরখানিক আগে কবির মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। কবি পত্নী অর্থাৎ প্রমিলাদি তখন শয্যাশায়ী। আমি শ্রদ্ধাঞ্জলি জানাতে কবির বাসগৃহে গিয়েছিলাম। কবির সামনে গিয়ে বসে আছি। কাজীদা আর চোখে একবার আমার দিকে চেয়ে আবার হারমোনিয়ামের দিকে চোখ ফেললেন। আমি পরপর কবির রচিত ও সুরারোপিত চারটি গান গেয়ে ইচ্ছাকৃতভাবে শৈলেন রায়ের একটা গান ধরলাম। হঠাৎ কবির দিকে চাইতে দেখি তিনি মোটা মোটা চোখে আমার দিকে তার বিরক্তি ছড়িয়ে দিচ্ছেন। আমি সঙ্গে সঙ্গে সেই গানটি অসমাপ্ত রেখে কাজীদার অন্য একটি গান ধরলাম। আমি যে কটা গান গেয়েছিলাম কাজীদা সবকটিতেই দুহাতে তালি বাজিয়ে সমাপ্ত রেখে কাজীদার অন্য একটি গান ধরলাম। আমি যে কটা গান গেয়েছিলাম কাজীদা সবকটিতেই

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট.কম এ কথায় কথায়। আমি অনামিকা রচি আপনার সঙ্গে। আমাদের আজকের কথায় কথায় আমাদের নিবেদন জন্মদিনে নজরুল, যেখানে আমরা শুনছি আমাদের বিশেষ অতিথি সমৃতা মল্লিকের কাছ থেকে বিশিষ্ট গুণীজনদের স্মৃতি থেকে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা। এখন আমরা শুনব এমনই একটি বিশেষ জন্মদিন পালনের কথা।
1: আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামকে যখন চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হয়, তখন জাহাজেও তাঁর জন্মদিন পালিত হয়। কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ শ্রীমতী কল্যাণী কাজী তাঁর অন্তরঙ্গ অনিরুদ্ধ বইতে লিখছেন, নিনি অর্থাৎ কাজী অনিরুদ্ধ বর্ণনামূলক চিঠি খুব ভালো লিখতে পারতেন। বাবার জন্মদিন জাহাজে কিভাবে পালিত হয়েছিল এবং বিদেশ যাবার পথে কি কি দেখেছিলেন তার বর্ণনা দিয়ে আমায় লিখলেন স্নেহের ছবি। গতকাল বাবার জন্মদিন গেল, আমরা এখানে একটা বেশ বড় ফাংশন করলাম। আমি মিউজিকের দিকটা পরিচালনা করলাম, অনেকে বক্তৃতা ইত্যাদি করল, বেশ ভালোই হয়েছে। এই চিঠিটি লেখা 1953 সালের 26শে মে।
0: আমরা শুনলাম 1953 সালে আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামের জাহাজে জন্মদিন পালনের কথা। এরকম আরো কথা আমরা জানব আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ অতিথি সমৃতা মল্লিক। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান জন্মদিনে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
5: Radio partner, radiobanglanet.com.
6: Shunchen, radiobanglanet.com. Banglar Gaan, Bangalir Pran.

0: গানের পর আমি অনামিকা আমাদের আজকের কথায় কথায় নিয়ে শুনছেন রেডিও বাংলানেট ডট কম আমাদের আজকের নিবেদন জন্মদিনে নজরুল, যেখানে আমরা শুনছি আমাদের বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী সমৃতা মল্লিকের কাছ থেকে বিশিষ্ট গুণীজনের স্মৃতি থেকে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা। এখন আমরা শুনব বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের স্মৃতি থেকে কিছু কথা।
1: ফিরোজা বেগম আমাদের সকলের অত্যন্ত প্রিয় নজরুল সঙ্গীত শিল্পী। কোনো এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 1962 সালে কলকাতায় মহাজাতি সদনে আমারই উদ্যোগে তিন দিনব্যাপী দুবেলার প্রোগ্রামে প্রাচীন ও নবীন নজরুলগীতির শিল্পীরা অংশগ্রহণ করেন। অন্য ক্ষেত্রে সফল বিখ্যাত বহু গীতশিল্পী এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ফাঁকে ফাঁকে ছিল কল্লোল যুগের নজরুল সমকালীন লেখকদের আলোচনা ও স্মৃতিচারণ। সব মিলিয়ে দারুণ জমজমাট হয়েছিল সেই অনুষ্ঠান, সেই সূচনা। তারপর থেকে নজরুল গীতির চর্চা ক্রমশ ব্যাপকতর হতে থাকে। তারপরও কয়েক বছর কবির জন্মদিবস ঘটা করে উদযাপন করেছি কলকাতায়। নজরুল গীতির জনপ্রিয়তা তারপর ক্রমাগতই বেড়েছে।
0: আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা আমরা আরো জানব, তবে গানের ওপারে ফিরে আসছি কয়েকটি গান শুনে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমে কথায় কথায় আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান জন্মদিনে নজরুল।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম এ কথায় কথায়, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের কথায় কথায় আমাদের নিবেদন জন্মদিনে নজরুল, যেখানে আমরা শুনছি বিশিষ্ট গুণীজনের স্মৃতি থেকে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী সমৃতা মল্লিক। আমরা এখন তার কাছ থেকে শুনে নেব এমনই এক ঘটনার কথা।
1: বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়কে একবার প্রশ্ন করা হয়, নজরুল প্রসঙ্গে কোনো স্মরণীয় ঘটনা তাঁর স্মৃতিতে আছে কিনা। তিনি তার উত্তরে বলেন, 1967 সালে যখন প্রথম যুক্তফ্রন্ট সরকার গঠিত হল, তখন নজরুলকে জন্মদিনে আনা হয়েছিল রবীন্দ্র সদনে। সর্বসাধারণের সামনে নজরুল জন্মজয়ন্তী পালিত হয়েছিল। আমি রবীন্দ্র সদনের মাঠে আম্রকাননে গিয়েছিলাম। অরুণকান্তি কে গো যোগী ভিখারী, খুব দরদ দিয়ে গিয়েছিলাম। অদ্ভুত একটা এক্সপ্রেশন লক্ষ্য করেছিলাম কবির চোখে মুখে, দুচোখ বেয়ে ঝরঝর করে গড়িয়ে পড়ছিল জল। মনে হচ্ছিল এবার জেগে উঠবেন ওই নীরব যোগী। আমারও শিল্পী হিসেবে মনে হচ্ছিল আজ আমি সার্থক। আরও একটি স্মৃতিকথা জানা যায় তাঁর কাছ থেকে। তিনি বলেছেন, জানো, আরেকটি স্মৃতি বড় উদ্বেল করে। 1971 সালে বাংলাদেশের টিভি একটি তথ্যচিত্র তুলে ধরেছিল কবিকে নিয়ে। সেদিন ওর সামনে ক্রিস্টোফার রোডের বাড়িতে গান করেছিলাম আমি, কুহু কুহু কুহু কোয়েলিয়া। ওহ, কবির কি অদ্ভুত ভাবাবেগ! উনি বারবার ঘাড় দোলাচ্ছিলেন আর মাঝে মাঝে চিৎকার করে হাত দেখাচ্ছিলেন হারমোনিয়ামের দিকে। ওর হাতে কিছু বইপত্র দেওয়া হচ্ছিল, উনি তা পাশে সরিয়ে রাখছিলেন। মনে হল ওর গান উনি চিনতে পেরেছেন, ওর স্মৃতিশক্তি ফিরে এসেছে, কিন্তু উনি কথা বলতে পারছেন না। গান শেষ করার পর আমার বুকে জমাট কান্না, কবির চোখেও জল। এই স্মৃতি আমি ভুলতে পারব না।
0: আমরা এখন শুনলাম শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের স্মৃতি কথা থেকে কিছু কথা। আমরা আরো কথা জানব আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান জন্মদিনে নজরুল নিয়ে ফিরছি কয়েকটি গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: মননে কাজী নজরুল ইসলামের গুরুত্ব অপরিসীম। আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকীতে রেডিও বাংলানেট.কম এর পক্ষ থেকে আমি অনামিকা তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। শুনছেন রেডিও বাংলানেট.কম এ কথায় কথায়। আমাদের আজকের নিবেদন, জন্মদিনে নজরুল। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের মধ্যে রয়েছেন আমাদের বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী সমৃতা মল্লিক। তার কাছ থেকে আমরা শুনছি বিশিষ্ট গুণীজনের স্মৃতি থেকে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা। এখন আমরা এরকমই কিছু কথা শুনব।
1: মাহবুবুল হকের নজরুল তারিখ অভিধান বই থেকে জানা যায়, 1969 সালের 24শে মে ভারতের পশ্চিমবঙ্গ সরকার প্রদেশব্যাপী জন্মোৎসব পালন করে আনুষ্ঠানিকভাবে কবি নজরুলকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে। কবির বসবাসের জন্য সরকার জমি প্রদান করে এবং গৃহ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করে। ওই একই বছরে 9ই সেপ্টেম্বর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বিশেষ সংবর্ধনার মাধ্যমে নজরুলকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদানের কথা ঘোষণা করে। বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী অঞ্জলি মুখোপাধ্যায়কে একটি সাক্ষাৎকার গ্রহণের সময় প্রশ্ন করা হয়, নজরুলের সঙ্গে তাঁর প্রথম পরিচয় কোন সময়। তিনি তার উত্তরে বলেন, নজরুলের গানের প্রতি আমার অনুরাগ ছেলেবেলা থেকে, কিন্তু ওঁর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ ঘটে 1969 সালে। সেদিন রবীন্দ্রসদনে কবির জন্মতিথি পালিত হচ্ছিল। সানিদা অর্থাৎ কাজী সব্যসাচী, নিনিদা অর্থাৎ কাজী অনিরুদ্ধ কবিকে উৎসব মঞ্চে নামালেন। সেখানেই ওঁদের সঙ্গে আমার পরিচয়। সেদিন সন্ধ্যায় কবির ক্রিস্টোফার রোডের বাড়িতে নজরুল গীতি গাইলাম। মোমের পুতুল মমির দেশের মে নেচে যায়, দুর্দীপবাসিনী নহে নহে প্রিয় এ নয় আঁখি জল, আর কেউ ভোলে না কেউ ভোলে অতীত দিনের স্মৃতি।
0: আমরা শুনলাম 1969 সালে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের কিছু কথা। আমরা আরো কথা জানব, তবে গানের ওপারে ফিরে আসছি কয়েকটি গান শুনে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান জন্মদিনে নজরুল।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: radiobanglanet.com এ শুনছেন কথায় কথায়। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের কথায় কথায় অনুষ্ঠানে আমাদের নিবেদন জন্মদিনে নজরুল, যেখানে আমরা আমাদের আজকের বিশেষ অতিথি সঙ্গীতশিল্পী সমৃতা মল্লিকের কাছ থেকে শুনে নিচ্ছি বিশিষ্ট গুণীজনের স্মৃতি থেকে আমাদের প্রাণের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা। এখন আমরা এরকমই একটি ঘটনার কথা শুনব।
1: ডাক্তার দ্বিজেন্দ্র কুমার রায় তাঁর স্মৃতিকথায় লিখেছেন, নজরুল ইসলামের সংস্পর্শে যেতে পারব আমি কোনোদিনও ভেবেছিলাম, কিন্তু সত্যি আমার সৌভাগ্য হয়েছে। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 70তম জন্মবার্ষিকী উৎসব পালিত হচ্ছে দেশে বিদেশে। পশ্চিমবঙ্গ সরকার এই প্রথম কবিকে সংবর্ধনা জানালেন রবীন্দ্রসদনে। রবীন্দ্রসদনের উৎসবে কবির সঙ্গে যাবার জন্য আমার ডাক পড়েছিল। আমি কবির ব্যক্তিগত চিকিৎসক গত 4 বছর ধরে। কবিপুত্র কাজী সব্যসাচী আমাকে উৎসবের কয়েকদিন পূর্বে অনুরোধ করে রেখেছেন কবির সঙ্গে উৎসবে যাবার জন্য। আমার সঙ্গে কবির পরিবারের সম্পর্ক ঠিক আপন লোকের মতো। কবি একটি ছোট্ট পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে থাকেন। ধুতি পাঞ্জাবি পরে যখন বসেন তখন দেখলে কিন্তু একটুও মনে হয় না আমাদের প্রিয় কবি অসুস্থ। গত জন্মদিনের আগের কয়েকদিন তার একটু উত্তেজনা ভাব দেখা দেয়। ব্লাড প্রেশার নিয়ে দেখি প্রেশার বেড়েছে। কবি তার হাত দিয়ে আমায় পরীক্ষা কাজ চালাতে নিষেধ করেন এবং শব্দ করে বিরক্ত ভাব প্রকাশ করেন। কাজী সব্যসাচী কবির ভাব দেখে বলেন, কবি কয়েকদিন থেকে একটু অন্যরকম, তাকে কি জন্মদিনে বাড়ির বাইরে নিয়ে যাওয়া সম্ভব হবে? এইদিকে অগণিত জনসাধারণ কবিকে একবার দেখার জন্য অসীম আগ্রহে অপেক্ষা করবেন। অন্যদিকে কবির মানসিক অবস্থা ভালো নয়, অনুষ্ঠান থেকে বের হলে কবির অসুস্থতা বেড়েও যেতে পারে। এইসব কথা চিন্তা করে উপযুক্ত চিকিৎসায় উত্তেজনা কমিয়ে দিয়ে জন্মদিনে তাকে রবীন্দ্রসদনে যাবার জন্য বের করি। আপনজন হিসাবে আমি কবির সঙ্গে সর্বক্ষণ ছিলাম। কবিও বেশ কিছুটা ভালো বোধ করছিলেন। 70তম জন্মদিনের আয়োজন পশ্চিমবঙ্গ সরকার এত সুন্দরভাবে করেছিলেন যে কবির পক্ষে কোনো প্রকার ক্ষতি বা উত্তেজনার কারণ হয়নি।
0: আমরা শুনলাম ডক্টর দ্বিজেন্দ্র কুমার রায়ের স্মৃতিকথা থেকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 70তম জন্মদিন পালনের কথা। আমরা আরো কথা জানব, ফিরে আসছি গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান জন্মদিনে নজরুল নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
3: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
4: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
3: ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী।

0: করার ওই ভিত্তি নাড়ি, তেরে দেখি ভীম করার ওই ভিত্তি নাড়ি,
1: লাঠি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পারি,
2: লাঠি মার ভাঙরে তালা।

0: রেডিও বাংলানেট ডট কম এ আমাদের আজকের নিবেদন জন্মদিনে নজরুল। শুনছেন রেডিও বাংলানেট ডট কম এ কথায় কথায়, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী সুমৃতা মল্লিক। তার কাছ থেকে আমরা শুনছি বিশিষ্ট গুণীজনের স্মৃতি থেকে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা। এখন আমরা শুনব সরোজ দেবীর স্মৃতি কথা থেকে এমনই এক জন্মদিনের কথা।
1: সরোজ দেবী তাঁর স্মৃতিকথায় লিখেছেন, কাজী তার জন্মদিনের সে উৎসবে আমি গিয়েছিলাম। অনেক দিন, অনেক বছর পরে আবার দেখা হলো কাজী তার সঙ্গে। দেখা হলো বলে ভুল হবে, বলা উচিত দেখলাম তাকে। সেদিন কাজীদার দিকে তাকিয়ে সারা মন প্রাণ আমার বেদনার ঝংকার বেজে উঠল। আমাদের অমন মজলিশ মানুষ কাজীদা নীরব ভাবলে সিং ভঙ্গিতে মঞ্চের ওপর বসে আছেন। যে মানুষের চোখ দুটি সদাই ঝিকমিকিয়ে উঠত খুশিতে, দু চোখের হাসিতে যার বিজলি খেলে যেত অহরহ, হাসি খুশি আনন্দে উল্লাসে যিনি সকলের মন প্রাণ মাতিয়ে রাখতেন সবসময়, সেই মানুষটি যেন সব বিলিয়ে সব হারিয়ে নিঃস্ব নিঃসম্বল হয়ে নিষ্প্রভ চোখে তাকে বসে আছেন। কাজীদার যদি ছড়া চোখ দুটিতে আর কোন আলোর আভা ফুটে উঠছে না। দেখলাম নজরুল জয়ন্তী খুশিতে সবাই মত্ত, ফুলে ফুলে ভরে গেছে সারা মঞ্চটি, আকাশ বাতাস মুখর হয়ে উঠেছে কাজীদার গানে। জন্মদিনের উৎসবে কোনো ত্রুটি নেই, সবই আছে, সবই হয়ে চলেছে নিয়ম মাফিক, কেবল থেমে রয়েছে বাগিচার সেই বুলবুলের মিষ্টি কণ্ঠস্বর। শুনলাম কে যেন গাইছেন, ফুলের জলসায় নীরব কেন কবি। সকলের অলক্ষে আমারই চোখ দিয়ে ঝরে পড়ল অশ্রুধারা, সারা মন প্রাণ ব্যথায় মোচড় দিয়ে যেন বলে উঠল, নীরব কেন, নীরব কেন কবি। কাজীদাকে দেখে, কাজীদার দিকে তাকিয়ে একে একে মনে পড়ল কত কথা, কত ঘটনা। ধীরে ধীরে পুরনো দিনের স্মৃতি ফুটে উঠল মনের নিভৃতে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.

0: bangladesh.com এই শুনছেন কথায় কথায়। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের কথায় কথায় অনুষ্ঠানে আমাদের নিবেদন জন্মদিনে নজরুল, যেখানে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী সৌমিতা মল্লিক। তার কাছ থেকে আমরা শুনছি বিশিষ্ট গুণীজনের স্মৃতিতে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা। আমরা এখন শুনব 1972 সালে ঢাকায় কবির জন্মদিন পালনের কথা।
1: 1972 সালে 24 মে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আগ্রহে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ ভূমিকায় ভারত সরকারের অনুমতিক্রমে নজরুলকে তাঁর জন্মবার্ষিকীর শুভ লগ্নকে সামনে রেখে রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় ঢাকায় আনা হয়। কবির পুত্রবধূ উমা কাজীও নজরুলের সঙ্গে ঢাকায় আসেন। সকাল 11:40 নজরুল ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিশেষ বিমান তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করলে অপেক্ষমান কবি, সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবী সহ সর্বস্তরের বিপুল জনতা গগনবিদারী স্লোগান দিয়ে নজরুলকে স্বাগত জানান এবং অজস্র ফুলের মালা, ডালি ও স্তবক দিয়ে কবিকে অভ্যর্থনা জ্ঞাপন করেন। কবিকে ঢাকার ধানমন্ডিতে সরকারি একটি বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় রাখার ব্যবস্থা করা হয়। এখানে অ্যাম্বুলেন্সে করে আনার পর বিপুল ভিড়ের মধ্যে কবিকে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানাতে আসেন তৎকালীন রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কবির জন্য দোতলা একটি বাড়ি, একটি গাড়ি, ডাক্তার, নার্স এবং সেবা শুশ্রূষার সব রকমের ব্যবস্থা করা হয়। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ সরকারের তরফ থেকে কবির জন্য মাসিক 1,000 টাকা ভাতা প্রদানের কথা ঘোষণা করেন। কবির চিকিৎসা তত্ত্বাবধানের জন্য একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়। ঢাকায় কবিকে রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হয় এবং কবি ভবনে প্রতিদিন জাতীয় পতাকা উড্ডীন রাখার ব্যবস্থা করা হয়। কবি ভবনে কবিকে নিয়মিত গান শোনানো ও গাড়িতে করে বাইরে বেরিয়ে আনার ব্যবস্থা ছিল। এতে নির্বাক কবির চোখে মুখে আনন্দের অভিব্যক্তি দেখা যেত। 1972 সালে স্বাধীন বাংলাদেশের পবিত্র মাটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস উদযাপন উপলক্ষে নজরুল একাডেমি কর্তৃক আয়োজিত নজরুল উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগদানের জন্য একাডেমির প্রতিষ্ঠাতা সম্পাদক কবি তালিম হোসেন কর্তৃক অনুরুদ্ধ হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তদানীন্তন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাণী প্রদান করেছিলেন তার কিছুটা অংশ। নজরুল বাংলার বিদ্রোহী আত্মা ও বাঙালির স্বাধীন ঐতিহাসিক সত্তার রূপকার। বাংলার শেষ রাতের ঘনান্ধকারে নিশীথ নিশ্চিন্ত নিদ্রায় বিপ্লবের রক্তলীলার মধ্যে বাংলার তরুণরা শুনেছে রুদ্র বিধাতার অট্টহাসি, কাল ভৈরবের ভয়াল গর্জন। নজরুলের জীবনে, কাব্যে, সঙ্গীতে নজরুলের কণ্ঠে প্রচণ্ড সামুদ্রিক জলোচ্ছ্বাসের মতো, লেলিহান অগ্নিশিখার মতো, পরাধীন জাতির তিমির ঘন অন্ধকারে বিশ্ববিধাতা নজরুলকে এক স্বতন্ত্র ছাঁচে গড়ে পাঠিয়েছিলেন এই ধরার ধুলায়। সাহিত্যে সম্মানের সুউচ্চ শিখরে নজরুলকে পথ করে উঠতে হয়নি, পথ তাকে হাত ধরে উর্ধে তুলেছে। মহা অভ্যাগতের মতো তাঁর আগমন নন্দিত হয়েছে। সে এসেছে ঝড়ের মাতন তুলে, বিজয়ীর বেশে।

0: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
1: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
0: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো দশ রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ দশটা শহরের কিউরেটেড টপ দশটা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়া সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: শুনছেন রেডিও বাংলা নেট.কম এ কথায় কথায়। আমি অনামিকা রচি আপনার সঙ্গে। আমাদের আজকের নিবেদন জন্মদিনে নজরুল। আমাদের প্রাণের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকীতে রেডিও বাংলা নেট.কম এর শ্রদ্ধাঞ্জলি। আমাদের আজকের বিশেষ অতিথি ছায়ানট কলকাতার সভাপতি সঙ্গীত শিল্পী সমৃতা মল্লিক। তার কাছ থেকে আমরা আজ শুনে নিচ্ছি বিশিষ্ট গুণীজনের স্মৃতিতে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা। এখন আমরা শুনব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের শেষ জন্মদিন পালনের কথা।
1: 1976 সালের 24শে মে নজরুলের জন্মদিন পালন করা হয়। এই ছিল তার শেষ জন্মদিন পালন। 1976 সালের 29শে অগস্ট কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই জন্মদিনে তাকে তদানীন্তন সামরিক সরকারের পক্ষ থেকে আর্মি ক্রেস্ট উপহার দেওয়া হয় এবং চল চল চল গানটিকে বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি ও সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান হাসপাতালে গিয়ে কবির হাতে ক্রেস্ট প্রদান করেন।
0: আমরা শুনলাম 1976 সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের শেষ জন্মদিন পালনের কথা। আমাদের সঙ্গে আজ ছিলেন আমাদের বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী সমৃতা মল্লিক। আমাদের সঙ্গে শেয়ার করলেন বিশিষ্ট গুণীজনের স্মৃতি কথা থেকে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের কিছু কথা। আমরা জানলাম মূল্যবান কিছু তথ্য। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান জন্মদিনে নজরুল এখানে শেষ করব। দেখা হবে আগামী শনিবার ঠিক একই সময়। চলে আসবো কথায় কথায় নিয়ে, হয় সৌভিক না হয় আমি অনামিকা। আর যেতে যেতে কবির কথায় বলি, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল।

কথায় বলে যে গল্পের গরু গাছে ওঠে, কিন্তু গল্পের গরু কিন্তু শুধুমাত্র গাছে ওঠে না, আরও অনেক কিছু করে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছেডা নামে গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে আপনাদের সঙ্গে একটা অদ্ভুত বিষয় নিয়ে আড্ডা দেব, সেটা হলো গল্পের গরুকে নিয়ে। বিভিন্ন গল্পে বিভিন্ন গরু ফিরে ফিরে এসেছে জানেন, এবং সেই গরুদের নিয়ে অজস্র কাহিনী, গল্প, কথা ইত্যাদি তৈরি হয়েছে। তো বিভিন্ন গল্পে বিভিন্ন গরু, যেখানে একদম সেন্ট্রাল ক্যারেক্টার, তার মধ্যে ভিন্নতাও কিন্তু অনেক আছে, এমনকি সেই সমস্ত ক্যারেক্টারের বৈচিত্র্য যথেষ্ট। তো সেরকমই কিছু বৈচিত্র্যময় গরুর কথা বিভিন্ন গল্পে যারা স্থান পেয়েছে আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

যদি গল্পের গুরুর কথা বলতেই হয়, তাহলে সবার প্রথমেই আসবে কিন্তু কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশের কথা। মহেশ, সেই ষাঁড়টি, আসলে গরু হলেও সে অ্যাকচুয়ালি ষাঁড়। সেই ষাঁড়ের জন্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের মন ভারাক্রান্ত হয়ে ওঠে, মানে যখন কিনা মহেশের শেষ পরিণতির কথা আমরা দেখতে পারি, পড়তে পারি। সত্যি বলতে কি, মহেশের সেই শেষ করুণ পরিণতির কথা পড়তে পড়তে চোখে জল আসেনি, এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা আজকে জারি আছে গল্পের গুরুকে নিয়ে। গল্পের গুরু এমন একটা জিনিস যে কিনা বিভিন্ন সময়ে বিভিন্ন অবতারে ফিরে আসে। তো এরকমই আরও একটি গল্পের গুরুর কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ।

মহেশের পরে আপনার জন্য ওয়েট করবে বলাই, আগে হ্যাঁ হ্যাঁ বলাই, বুঝতেই পাচ্ছেন সেটিও আসলে গরু নয় ষাঁড়, কিন্তু এ কিন্তু বেশ শিক্ষিত ষাঁড়। কেন বলছি বলছি কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেদান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর গল্পের গরুকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম এখন যার কথা শেয়ার করব সে হচ্ছে বলাই। অত বড় পেল্লায় ষাঁড় নাকি দেখা যেত না, আর সেই বলাইয়ের একটা অদ্ভুত হ্যাবিট ছিল, সেটা হলো সে নাকি ওই কালীঘাট এবং হাজরা ওই সংলগ্ন এলাকায় যত খবরের কাগজ আলা থাকতো তাদের থেকে খবরের কাগজ, নতুন খবরের কাগজ চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলত, এবং তার জন্য নাকি সেই সময় ওখানে খবরের কাগজ বিক্রি করা বন্ধই হয়ে গিয়েছিল। এই কথাটি লিখে গিয়েছেন তারাপদ রায়, আগে হ্যাঁ বিখ্যাত সাহিত্যিক তারাপদ রায়, তার একটি রম্য রচনায়। কাজেই বলছিলাম না যে গল্পের গরু কিন্তু বেশ ইন্টারেস্টিং জিনিস, কি বলেন? তো এরকমই আরও একটি গরুর কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.

এবারে যার কথা শেয়ার করব, তিনি স্থান পেয়েছেন মার্ক টোয়েনের একটি রম্য রচনায়। ব্যাপারটা অনেকটা এরকম যে এক ভদ্রলোকের হঠাৎ করে একটা অসুখ হলো। সেই অসুখটা এরকম যে তার মনে হতে লাগলো যে তিনি গরু হয়ে গেছেন, এবং তিনি চার পায়ে হাঁটতে আরম্ভ করলেন এবং বাড়ির পাশের যে মাঠটি আছে সেখানে গিয়ে নাকি রীতিমতন খুঁটে খুঁটে ঘাস খেতে আরম্ভ করলেন। এই ব্যাপারটা দেখার পরে তার ধর্মপত্নী দেনান্দেয়ার তাকে নিয়ে ছুটলেন ডক্টরের কাছে। ডক্টর অনেক পরীক্ষা নিরীক্ষার পরে বললেন যে আমার কিছুই করার নেই, খড় বিচালি যাওয়ার সময় একটু প্রোটিন গুলে দেবেন যাতে প্রোটিনের সমস্যা না হয়। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলানে ডট কমে শুনছে নিচ্ছে ডানামে গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে আপনার সঙ্গে আড্ডাটা আমাদের জারি আছে গল্পের গরুকে নিয়ে। তো কথায় বলে গল্পের গরু নাকি গাছে ওঠে, তো এই গাছে ওঠা গরুর কথাও কিন্তু আমি এক জায়গায় শুনেছি, সে কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

এক সাইক্লোনের ফলস্বরূপ নাকি একটি গরু গাছে উঠে গিয়েছিল, মানে এত জোরে সাইক্লোন হয়েছিল গরু উঠে গিয়েছিল গাছে। কিন্তু পরবর্তীকালে এক ভদ্রলোক খবরের কাগজে চিঠি লেখেন যে যেই সাংবাদিক সেই ছবিটি তুলেছেন তিনি নাকি টাকা দিয়ে কিছু মানুষকে ধরে ওই গরুটিকে গাছের ওপর তুলেছিলেন। এখন ব্যাপারটা কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি জানি না, কিন্তু এ কথা সত্যি যে গল্পের গরু সিরিয়াসলি গাছে ওঠে এবং বাস্তবের গরুও ওই আর কি মাঝে মধ্যে উঠে যায় আর কি। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের একটা অদ্ভুত বিষয় নিয়ে আড্ডাটা জমেছিল, সেটা হচ্ছে যে গল্পের গরু, গল্পে বিভিন্ন গরু বিভিন্নভাবে বিভিন্ন মহিমায় স্থান পেয়েছে। তো সেরকমই কিছু গরুর কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো আপনার জানান। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

radiobangani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে কান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই কিন্তু আজকেও এক ঘন্টার আড্ডা শুরু হয়েছে এবং অনেক সময় আমরা কথা বলতে বলতে গল্পের মাধ্যমে আড্ডার ছলে পুরনো দিনের কথায় ফিরে যাই, ছোটবেলার কিছু কথায় ফিরে যাই এবং নস্টালজিক হয়ে পড়ি। ঠিক সেরকমই কিছু মুহূর্তের কথা আজকেও কিন্তু উঠে আসবে কান্দুরিয়ার আড্ডার মাধ্যমে। বেশি কথা না বলে অবশ্যই ভালো মন করে বা মুখে হাসি নিয়ে শুরু করছে আজকের কান্দুরিয়ার আড্ডা।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

0: Deşal dedin gari, bedal deşal dedin gari, bedal.
1: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

বাংলানেই.কমে আজকে বলেছিলাম যে ছোটবেলার কিছু কথা তুলে ধরব, যেতে নস্টালজিক ফিল হয়, যেটায় আমরা ছোটবেলার দিনগুলোকে আবারভাবে মনে করতে পারি। ঠিক সেই রকমই আমরা যারা গল্পের বই পড়তে ভালোবাসি তাদের কাছে ফেলুদা একটা ইমোশন, শুধুমাত্র গল্পের চরিত্র না। এবং ফেলুদার গল্পের বই পড়তে পড়তে যখন আমরা সিনেমায় দেখেছি, অর্থাৎ সত্যজিৎ রায়ের সিনেমায় যখন ফেলুদার চরিত্রগুলোকে আমরা দেখেছি, বিশেষত বলা যেতে পারে সোনার কেল্লা অবশ্যই এবং জয়বাবা ফেলুনাথ, তো এই সোনার কেল্লা জয়বাবা ফেলুনাথে ফেলুদার যে প্রথম তপসে হয়েছিল সেইটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানের .com এ আজকে ফেলুদা নিয়ে কথা বলছি। আজকে ফেলুদার প্রথম তপসে নিয়েও কথা বলছি, এবং ফেলুদার প্রথম তপসে যদি আমরা বলি তাহলে আমাদের চোখে একজনই সব সময়ের জন্য মানে কি বলবো, ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষ, সেটা আমার মনে হয় তপসী চরিত্রে সব থেকে বেস্ট যদি হয় তাহলে অবশ্যই সিদ্ধার্থ চ্যাটার্জি, একদম সোনার কেল্লা জয়বাবা ফেলুনাতে তপসীর চরিত্রে যাকে আমরা দেখতে পেয়েছি এবং এখনও যার অভিনয়ে মুগ্ধ হয়ে দেখি এবং মুগ্ধ করার মতোই অভিনয়। এবং মানুষটাও যদি বলি অফ স্ক্রিন কেমন, সেই ব্যাপারে তো অবশ্যই আজকের আড্ডাটা সেই ব্যাপারেই হবে। কিন্তু মানুষটা সত্যি যেমন আমরা দেখেছিলাম খুব সাদা মাটা, খুবই কি বলবো, ফান লাভিং একটা পার্সন, ঠিক সেই রকমই কিন্তু অফ স্ক্রিনও সিদ্ধার্থ চ্যাটার্জি অর্থাৎ ফেলুদার প্রথম তপসে ঠিক সেই রকম।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়।

0: গালে সখী যাতনা কাহারে বলে তোমরা যে বল দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সে কি কেবলই যাতনা আমায়।
1: ফেলুদার প্রথম তপসে, এটা মানেই আমরা জানি সোনার কেল্লার সেই তপসের কথা, সেই সিদ্ধার্থ চ্যাটার্জি, আবার জয় বাবা ফেলুনাতেও সেই তপসের কথা। আচ্ছা, এই যে ফেলুদার প্রথম তপসে, এই যে প্রথম তপসে নির্বাচনে তিনি কেন ছিলেন, তিনি কেন ছিলেন তার পিছনে অনেক বড় গল্প আছে। কিন্তু যখন আমরা ইন্টারভিউ নিচ্ছি এবং কেন নিচ্ছি ইন্টারভিউ এবং আজকে রেডিও বাংলা নেটে কেন ফেলুদার প্রথম তপসে নিয়ে কথা হচ্ছে সেটা বরঞ্চ আগে বলে দিই। তার কারণ হচ্ছে সিদ্ধার্থ চ্যাটার্জি যেহেতু সত্যজিৎ রায়ের প্রথম অর্থাৎ ফেলুদার প্রথম তপসে ছিলেন, তো তিনি সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে এবং সত্যজিৎ রায়ের সাথে তার কীরকম সম্পর্ক ছিল, সোনার কেল্লা বা জয় বাবা ফেলুনাতের তৈরি করার আগের মুহূর্ত কিরকম ছিল, বা ছোট ছোট বিটিএস কিছু ভালো মুহূর্ত যেগুলো আমাদের কাছে অজানা, বা সত্যজিৎ রায় জীবনটার কেমন ছিল বা মানুষটা কেমন ছিল, সেই সবটা নিয়ে একটা বই লিখেছেন এবং সেই বইটার নামই হচ্ছে ফেলুদার প্রথম তপসে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
6: Radio partner, radiobanglanet.com.
7: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

যারা ফেলুদাকে ভালোবাসে এবং মনে রাখে তারা কিন্তু ফেলুদার প্রথম তপসী অর্থাৎ সিদ্ধার্থ চ্যাটার্জির লেখা এই বইটা কিন্তু ইতিমধ্যেই পড়ে ফেলেছে। এবং আমার মনে হয় যে আমরা যখন ছোটদের যেসব ম্যাগাজিন বেরিয়েছে সেখানে যখনই আমরা সন্দীপ রায়ের থেকে ছোট ছোট মুহূর্ত শুনেছি সত্যজিৎ রায়ের সম্পর্কে বা সোনার কেল্লা বা জয় বাবা ফেলুনাথ এছাড়াও আরও গোপীকাইন বাঘাবাইন হীরক রাজার দেশে তৈরির যে বিহাইন্ড দ্য সিন গুলো পড়েছি বা জেনেছি বা সত্যজিৎ রায় আসলে পরিচালক হিসাবে অফ স্ক্রিন কেমন ছিলেন, কেমনভাবে ট্রিট করতেন অভিনেতাদের, খুদে অভিনেতাদের, সেই সব কিছু যেমন জেনেছি তার থেকেও আমার মনে হয় কিছু কিছু রসদ আছে যেগুলো আমরা জানতে পারিনি। তো সেই সব কিছু নিয়ে কিন্তু ফেলুদার প্রথম তপসে যারা যারা পড়েনি বা যারা যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই চেষ্টা করুন। এবং আমার মনে হয় যে যারা ফেলুদাকে ভালোবাসেন, ফেলুদার গল্প ভালোবাসেন, সত্যজিৎ রায়কে ভালোবাসেন, যারা তপসীকে ভালোবেসেছে তারা আরও একটু বেশি করে ভালোবাসবেন। কেমন লাগলো আড্ডাটা প্লিজ জানাতে ভুলবেন না, আর তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobangladesh.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের জীবনে কখন যে ঢুলুঢুলু ঘুমটা আসে সেটা আমরা নিজেরাই জানি না, কিন্তু কখনো কখনো আমাদের এরকম ব্যাপার হয়, আমরা কিন্তু বেশ একটা অভিনয়ের মতো করে ঢুলুঢুলু ঘুমে ব্যস্ত হয়ে পড়ি। ধরুন কোথাও আমরা বাসে করে যাচ্ছি বা ট্রামে করে যাচ্ছি বা ট্রেনে করে যাচ্ছি, এমন সময় কোনো অস্বস্তিকর কোনো পরিস্থিতির সৃষ্টি হলো, ঠিক তখন সেই মুহূর্তে আমরা কিন্তু অনেক সময় ঢুলুঢুলু ভাবটা রাখি। তো সেটাও একটা কিন্তু বুদ্ধিমানের কাজ। আবার কিছু কিছু ক্ষেত্রে অনেকে ব্যাপারটাকে একটু এড়িয়ে যেতে চায়, সেক্ষেত্রেও কিন্তু এই ঢুলুঢুলু ঘুমটা সেই সময় খুব কাজ করে। তো আমাদের আজকের এই স্পেশাল আড্ডা জমে উঠবে এই ঢুলুঢুলু ঘুমের কিছু টুকরো ছবি দিয়ে। তাই নিশ্চয়ই আপনারও মনে পড়ে যাচ্ছে, আপনিও কি এই মুহূর্তে ঢুলুঢুলু ঘুমে এই শোটা শুনছেন? না না, একটু একটু চোখটা খুলে রাখুন এবং পরিষ্কারভাবে আপনি অবশ্যই জানাবেন যে কেমন লাগছে এই শোটা, নাহলে আমারও খুব খারাপ লাগবে। ঢুলুঢুলু ঘুমে নয়, তবে জেগেই উপভোগ করুন রেডিও বাংলা নেট ডট কমের গান মুসাফিরের আড্ডা। ফিরে আসছি, সঙ্গে থাকুন কয়েকটি গানের পর চটপট।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের স্পেশাল আড্ডা ঢুলু ঢুলু ঘুম নিয়ে। তো আমার দেখতে ভীষণ পছন্দের, এবং আপনিও নিশ্চয়ই কখনো কখনো এরকম একটা মুহূর্তের শিকার হয়েছেন যেটাই কিন্তু একটা অন্যরকম ভালো লাগা থাকে। কীরকম না, এই যে পশু পাখিদের অনেক ঢুলু ঢুলু ঘুম দেখা যায়, আর তার মধ্যে কিন্তু একটা অন্যরকম মিষ্টি মধুর প্রেম জড়িয়ে থাকে। দেখবেন কখনো কখনো এই পাখিরা বলুন বা সারমেয়রা, তারা একটু ঢুলু ঢুলু ঘুমে আচ্ছন্ন থাকে, মানে সেটা কিন্তু ঘুমের বাইরে কিছুটা সময়। আর সেই সময় যদি আপনি আপনার পছন্দের মোবাইল থেকে কিংবা ওই ডিভিডি থেকে একটু গান শোনান, তাহলে দেখবেন তার প্রত্যেকটা মুহূর্ত কী সুন্দর তারা এনজয় করছে, এবং আপনিও সেই ব্যাপারটাকে দেখে আপনিও এনজয় ফিল করবেন। হ্যাঁ, এটা কিন্তু একটা অন্যরকম ভালো লাগা, এবং এই ভালো লাগাটা যদি কখনো না পেয়ে থাকেন তাহলে কিন্তু আজই সেরকম কোনো আপনার পছন্দের, হয় পাখি হয় সারমেয় কিংবা আরও কেউ যদি এরকম পছন্দের কিছু প্রাণী থাকে, তাদের সঙ্গে এই ব্যাপারটা করে দেখতে পারেন, এবং আমি ডেফিনেটলি শিওর যে তারাও খুব আনন্দ পাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনিও। তাই ঢুলু ঢুলু ঘুমে কিন্তু এভাবেই আপনি আরেকজনকে খুশি করতে পারেন। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও আজকের এই স্পেশাল আড্ডা ঢুলু ঢুলু ঘুম নিয়ে শুধুমাত্র রেডিও বাংলা নেটওয়ার্ক কমে।

করুণের মতো আজ কফি হাউস বাঁচাবে কি মৃত অন্তর। আজ বছর দশ পর দীর্ঘশ্বাস করে ভর খুঁজতে গেলাম কফি হাউসে।

0: কফির গন্ধ আর পুরনো পাখা গুলো ঘুরতে চায় না আর সেই তো চেনা চেনা কফির গন্ধ আর
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন, কাজ ডেডলাইন ট্রাফিক নোটিফিকেশন এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio Partner, Radio Bangladesh.com.

আড্ডা চলছে গান মুসাফিরে, ঢুলু ঢুলু ঘুম নিয়ে। তো আমরা সবাই জানি যে আমরা যখন একটু ওই বেশ একটু জলযোগে ভ্রমণে যাই, মানে বুঝতেই পারছেন, কেউ কেউ একটু ড্রিঙ্ক টিঙ্ক করেন, আবার কেউ কেউ আবার ওই এর সময় ধরুন নানা রকম পুজো পার্বণে সিদ্ধি টিদ্ধির একটা ব্যাপার থাকে, বিশেষ করে দোলের সময় তো ব্যাপারটা থাকেই, আর তার মধ্যে কিন্তু একটা অদ্ভুত একটা নেশা কাজ করে এবং ঢুলু ঢুলু ব্যাপারটাও কাজ করে, আর সেটা কিন্তু একটা অন্যরকম ওই মস্তির ব্যাপার কিন্তু হয়ে থাকে। আর সেক্ষেত্রে সেই সময়টার জন্য ওই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এই ঢুলু ঢুলুর ব্যাপারের মধ্যে আবার অনেক সময় আবার ভয়ঙ্কর ব্যাপারও ঘুরে যেতে পারে, কারণ সিদ্ধি একটা খুব ভয়ঙ্কর জিনিস আমার ধারণা, কারণ আমি এটুকু দেখেছি এক একজন মানুষকে যে একদিন সিদ্ধি খেলো বেশ এক গ্লাস বড়, আর তার ফলে যেটা হয়েছে সেটা কিন্তু বেশ ভয়াবহ, মানে বুঝতেই পারছেন সেই দিন বা তার পরের দিন সে শুধু হেসেই যাচ্ছে। আবার এরকমও শুনেছি যে অনেকে সেই সেবন করার পর হয়তো তার পরের দিন সেই শুধু নাক ডেকে ঘুমিয়ে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো কিন্তু চলতে থাকে যখন এই নেশাগ্রস্ত ব্যাপারটা থাকে, আর তার মধ্যে কিন্তু এই ঢুলু ঢুলু ব্যাপারটা জড়িয়ে আছে। তো এটাও আর একটা ছবি ঢুলু ঢুলুর ক্ষেত্রে। সঙ্গে থাকুন, আবার ফিরে আসবো আজকের এই স্পেশাল আড্ডা ঢুলু ঢুলু ঘুম নিয়ে।

খাই, কার্ত লুচি ছাড়ত লুচি বাড়ত লুচি খাই, স্বার্থ লুচির বেলুন ফুটো আর্ত লুচি নাই লুচি চাই।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com। তো এটা চলছে আজকে গান মুসাফিরে সৌভিকের সঙ্গে ঢুলু ঢুলু ঘুমিয়ে। তোমার আরেকটা ছবি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, যে ছবিটায় কিন্তু ঢুলু ঢুলু ঘুমটা একটা দারুণ ব্যাপার, সেটা হচ্ছে এই পড়ার ক্লাসে কখনো কখনো ঘুম যখন চোখ লেগে যায়, মানে হয়তো স্যার পড়াচ্ছেন পড়াচ্ছেন পড়াচ্ছেন পড়াচ্ছেন, এই তার মধ্যে এই শুনতে শুনতে শুনতে শুনতে একটা অদ্ভুত ঘোরের মধ্যে দিয়ে চলে যাওয়ার, তার মধ্যে কোথাও যেন ঘুমটা এসে ঠকাং করে মাথাটা বেঞ্চতে ঢুকে যাওয়া, আর আবার চোখ মুখ ঝাঁকিয়ে নিয়ে আবার বড় বড় করে তাকানো ব্ল্যাকবোর্ডের দিকে। এই যে একটা ছবি, এটা কিন্তু একটা মজার ব্যাপার, তাই না? আবার কখনো কখনো আমার খুব মনে পড়ে এই গাড়িতে লং ড্রাইভে যখন যাচ্ছেন, যেটা কিন্তু খুব বিপজ্জনক, খুব মাথায় রাখবেন, সামনে বসে যে ড্রাইভ করছেন তার পাশাপাশি বসে থাকা যে মানুষটি, তাকে কিন্তু কখনো ঘুমোনে চলে না, তাকে সবসময় জেগে থাকতে হয়, কারণ যে পাশে চালাচ্ছেন তার ক্ষেত্রে কিন্তু খুব অসুবিধে তৈরি হয়। এবং সেই ঘুম ঘুম এমন একটা ব্যাপার, দেখলেও অনেককে জানেন তো ঘুম ঘুম এসে যায়, আবার এটাও একটা মুশকিল ব্যাপার। তাই সবসময় মনে রাখবেন, গাড়িতে বসে কখনো যদি প্রথম এতে বসেন সেটে, কখনো ড্রাইভারের পাশে বসে ঘুমোবেন না। আমাদের আড্ডা জারি থাকবে, তাই কোথাও যাবেন না, আবারও ফিরে আসবো কয়েকটা গানের পর। আজকের এই স্পেশাল আড্ডা রেডিও বাংলা .com এ ঘুম ঘুম ঢুলু ঢুলু ঘুম নিয়ে।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রিয়জন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আমরা চলে এলাম আজকের এই স্পেশাল আড্ডা গান মুসাফিরে রেডিও বাংলা নেটওয়ার্কে। আমি সৌভিক, তবে কখনোই ঢুলুঢুলু ঘুম নিয়ে আসিনি, ঢুলুঢুলু ঘুমের আড্ডা নিয়ে এসেছি। তো যাই হোক, আমাদের এই আড্ডাটা আজকের এই বেশ একটা অন্যরকম ব্যাপার। আর এর মধ্যে আমি একটা আরেকটা বলে রাখি, সেটা হচ্ছে এই ঢুলুঢুলু ঘুমের ক্ষেত্রে আরেকটা ছবি আমার খুব মনে পড়ে যায়, যেটা হচ্ছে অনেক সময় এই ঘুমের একটা বাতাবরণ আপনাকে ঘিরে রয়েছে কিন্তু আপনি ঘুমোতে পারছেন না, এই ব্যাপারটাও কিন্তু থাকে। দেখবেন হয়তো দূরে ভ্রমণ করছেন, যেখানে হয়তো মাঝরাতে ট্রেনের মধ্যে কখনো যদি মনে হয় এরকম কেউ এসে টুক করে আপনার ব্যাগটা টেনে নিয়ে চলে যাবে, তখন দেখবেন আপনার প্রচণ্ড ঘুম এসছে কিন্তু তা সত্ত্বেও আপনি ঢুলছেন, পড়ে যাবেন এক্ষুনি, কিন্তু তাও যেন নিজেকে একদম স্টিক রেখেছে, না কোমরে চলবে না, কেউ যদি এসে আমার ব্যাগটা নিয়ে চলে যায় তাহলে তো হয়ে গেল কেলো। এই ব্যাপারটার ক্ষেত্রে কিন্তু মজার দৃশ্যটাই বারবার মনে পড়ে, এই চোখে ঘুম আসুক। হ্যাঁ, ট্রেন বলুন বা এমন কিছু কিছু জায়গায় যেখানে কিন্তু ঘুমিয়ে গেলে চলবে না, ঘুমিয়ে গেলে খুব মুশকিল, ঘুমিয়ে গেলে ফ্লাইট চলে যেতে পারে, ঘুমিয়ে গেলে আপনার লাগেজ কোথাও উধাও হয়ে যেতে পারে, ঘুমিয়ে গেলে জীবনও অনেকটা পিছিয়ে যেতে পারে। তাই জেগে থাকতে হবে ঘুমের সময়, ঘুম কিন্তু ঢুলুঢুলু ঘুমটা একটু মাঝে মধ্যে রিল্যাক্সেশন আনে, কিন্তু সময় বুঝে এবং জায়গা বুঝে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আবার শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির। শুনতে থাকুন আর জুড়ে থাকুন রেডিও বাংলা নিউজ ডট কমের সঙ্গে।

আজ এমন আরেকটা বিষয় নিয়ে আড্ডা মারবো যেটা কিন্তু ভীষণ নস্টালজিক। হ্যাঁ, তবে এখনও আমরা সেটা ফলো আপ করি। সেটা হলো শীতের পিকনিক, চড়ুই ভাতি, মানে সেই ফ্যামিলির সঙ্গে বাড়ির ছাদে হোক কিংবা কোনো একটা স্পট ভাড়া করে আমরা আজও চড়ুই ভাতি কিংবা পিকনিকটা সেরেই ফেলি। আপনার যদি এমন কোনো স্পেশাল গল্প থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +7475039657121-এ। আপাতত তিনটি গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। ছোটবেলা না অনেক বেশি প্রেশিয়াস ছিল পিকনিকের দিনগুলো, কারণ আমরা স্কুলে পিকনিক করতাম। প্রত্যেকটা বন্ধু কিছু না কিছু ইনগ্রিডিয়েন্টস আনতো আর সবাই মিলে টিফিন টাইমে জম্পেশ একটা পিকনিক হতো। সেই পিকনিকের স্বাদটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং ছিল, মানে এখনও আমি কথা বলতে গিয়ে আমার জিভে জল চলে আসছে। আজ সময় আছে, পয়সা আছে, কিন্তু ওই ধৈর্যটা নেই, মানে সবাই মিলে পিকনিক করার টাইমটা নেই। হারিয়ে গেছে অনেক বন্ধু, হারিয়ে গেছে অনেক আপনজন। আপনারা যদি পিকনিক নিয়ে কিংবা চড়ুই ভাতি নিয়ে কোনো রকম স্পেশাল গপ্প থাকে তাহলে চটপট আমার সাথে শেয়ার করুন, +7475039657123। আপাতত কয়েকটা গান শুধুমাত্র আপনার।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, চড়ুই ভাতি বলতে আর একটা ইন্টারেস্টিং ঘটনা ভীষণ মনে পড়ে যায়। সেটা হলো পরিবারের সকলের সাথে জোট বেঁধে পিকনিক করতে যাওয়া, কাক ভোরে উঠে পিকনিক স্পটে পৌঁছানো এবং রান্না বান্নার সব সরঞ্জাম নিয়ে একেবারে হাজির হওয়া এবং যেতে না যেতেই জল খাবারে ডুবে যাওয়া এবং ব্যাডমিন্টন ক্রিকেট সব কিছু খেলা, মানে পিকনিকটা না দারুণ মজাদার। সেই ফাইনাল যখন রান্নাবান্নাটা শেষ হতো আর সবাই মিলে পাত পেরে খেতে বসতাম, সেটা কিন্তু একটা দারুণ মজাদার ব্যাপার ছিল। এমন কোনো গপ্প থাকলে চটপট শেয়ার করেই ফেলুন না +747503965712 তে। আপাতত গানগুলো শুনে নিন, ফিরছি গানের বিরতির পর।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। শীত তো পড়েই গেল, তাহলে পিকনিকটা শুরু করেই ফেলুন। ছোটবেলায় যখন এক্সাম শেষ হয়ে যেত তখন বাড়িতে সব কাজিনরা আসতো এবং আমরা সকল বাচ্চারা মিলে পিকনিক করতাম। কখনো খেলনা বাটি সাজিয়ে আমরা পিকনিক করতে বসতাম, এখন যেটা মিনিয়েচার হিসেবে পরিচিত। আর কখনো নিজেরা মিলে বড়দের টুকটাক সাহায্য নিয়ে আমরা পিকনিক করতাম। এইটা ছিল ছোটবেলার পিকনিকের দারুণ মজাদার একটা বিষয়। আরও গপ্প আছে, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কম।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। ভাইবস যদি একবার মিলে যায় বড়বেলার বন্ধুদের সঙ্গে, কিংবা ছোটবেলার বেশ কিছু বন্ধু যদি টিকে যায় বড়বেলা অবধি, তাহলে তাদের সাথে পিকনিকটা বেশ জমে যায়। ছোটবেলার বন্ধুদের সঙ্গে যারা একসঙ্গে বেড়ে উঠেছি আমরা, তাদের সঙ্গে পিকনিক গেছিলাম এবং ভীষণ মজা হয়েছিল। পিকনিকের মেন উদ্দেশ্য তো হলো খেলাধুলো, এবং সব থেকে মেইন যেটা সেটা হলো একসাথে মিলে পাত পেরে খেতে বসা। এবং সেই খেতে বসে আমরা যেভাবে সকলের পাত থেকে সবাই খাবার ছিনিয়ে নিয়ে খাচ্ছিলাম, সেটা না ভীষণ ইন্টারেস্টিং ছিল। এবং লোকজন দেখে ভাবছিল যে এরা নিশ্চয়ই একেবারে চাইল্ডহুড ফ্রেন্ড, নাহলে এই বন্ডিংটা হতে পারে না। এরকম প্রচুর গপ্প আছে, প্রচুর আড্ডাও আছে। আগামী সোমবার আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানে.com, মন যখন নিরুদ্দেশ।
1: এতটা পথ পেরিয়ে

বই কেন? আমলো, সত্যি তোর চোখ গেছে, তুই কানা, বুঝলি, তুই কানা, যা যা বে হয়।

আবার মৌকা থাকো গা জুলে যায়। কিছুতে শুইব না শাশুড়ির গঞ্জনা, তাই বলি আমি তাই বলি পাখি তুই জানা জানা জানা যা যা যা যা যা যা যা বিহয়া।

রাখতে হলে যেমন শরীরের যত্ন করতে হয়, ঠিক তেমনই মস্তিষ্ক ভালো রাখার জন্য চাই মস্তিষ্কের যত্ন। আর সেই জন্যই নিয়মিত মস্তিষ্কের ব্যায়াম করতে হবে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা আজকে এই যে মস্তিষ্কের যত্নের কথা বলছি, মস্তিষ্কের ব্যায়ামের কথা বলছি, মস্তিষ্ক যদি দীর্ঘদিন পর্যন্ত সচল রাখতে হয় তাহলে অবশ্যই নিয়মিত মস্তিষ্কের ব্যায়ামের প্রয়োজন। আর সেই জন্য কয়েকটি কাজ যদি নিয়মিত করা যায় তাহলে কিন্তু বহুদিন পর্যন্ত আমাদের স্মৃতিশক্তিকে আমরা ভালো রাখতে পারি। আর সেই জন্য আমাদের প্রতিদিনের যে রুটিন সেখানে আমরা কয়েকটা কাজকে একটু যোগ করে নিতেই পারি। ওই আর কি, যেমন আমরা শরীর ভালো রাখার জন্য আমরা হাঁটা চলা করি, আমরা ব্যায়াম করি, আমরা নিয়মিত ঠিকঠাক খাবার খাই, ঠিক তেমনই আমাদের মস্তিষ্কেরও কিন্তু নিয়মিত এইরকমই একটু যত্ন আত্মি প্রয়োজন। আমরা জানবো সেই সব কথা আমরা আমাদের আজকের পপকর্নের আড্ডায়। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India
4: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
5: Radio partner, radiobanglanet.com.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

নিয়মিত ব্যায়াম করা, নিয়ম মেনে হাঁটা চলা, খাওয়া দাওয়া, এগুলো করলে আমাদের শরীর ভালো থাকে। আমাদের শরীরের যত্নের কিন্তু প্রয়োজন রয়েছে। ঠিক তেমনি আমাদের মন ভালো রাখার জন্য আমরা বেড়াতে যাই, বন্ধুদের সঙ্গে আড্ডা দিই, এগুলোতে আমাদের শরীর মন ভালো থাকে। কিন্তু আমাদের মস্তিষ্ক, তাকে ভালো রাখার জন্য আমরা কিভাবে যত্ন নিয়ে থাকি, সেই সব কিছু নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আমাদের মস্তিষ্কের যত্নের কথা বলছি, সেখানে উঠে আসছে মস্তিষ্কের ব্যায়ামের কথা। মস্তিষ্ককে সচল রাখার জন্য আমাদের নিয়মিত মস্তিষ্কের ব্যায়ামও কিন্তু করা প্রয়োজন। আমরা যদি চাই আমাদের বহুদিন পর্যন্ত আমাদের মস্তিষ্কে মরছে না ধরে, আর আমরা বার্ধক্যের আগেই আমাদের স্মৃতিশক্তিকে কমিয়ে না ফেলি, সেই জন্য কিন্তু আমাদের নিয়মিত মস্তিষ্কের যত্ন নেওয়াটা ভীষণভাবে প্রয়োজন। সেই জন্য আমরা কয়েকটা কাজ যদি আমরা আমাদের প্রতিদিনের জীবনে আমরা আমাদের রুটিনে রাখি, তাহলে কিন্তু আমরা আমাদের মস্তিষ্ককে বহুদিন পর্যন্ত সচল রাখতে পারবো। সেই জন্য যেমন আমাদের প্রথমেই মনে আসে বই পড়ার কথা, কিভাবে জানবো, তবে একটা ব্রেকের ওপারে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: বুঝলে বুঝলে বাবা বলা কান্ত শিখতে তোমায় হবে হবে ছাড়ব না।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: Salam bora Jin sheri champagne
1: RadioBangladesh.com এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি মস্তিষ্কের যত্ন নিয়ে। আমরা আমাদের শরীর মনের যত্নের কথা তো বলে থাকি, আর আজ আমরা কথা বলছি মস্তিষ্কের যত্ন নিয়ে। যদি আমরা চাই অনেক দিন পর্যন্ত আমাদের মস্তিষ্ককে সচল রাখতে, আমাদের স্মৃতিশক্তিকে ধরে রাখতে, তাহলে কিন্তু মস্তিষ্কে নিয়মিত ব্যায়াম করাটা কিন্তু ভীষণভাবে জরুরি। আর সেক্ষেত্রেই প্রথমে উঠে আসে বই পড়ার কথা। বই পড়া কিন্তু মস্তিষ্কের খুব ভালো একটা ব্যায়াম। যদি প্রতিদিন একটু পড়া যায় সেটা কিন্তু ভীষণ ভালো। অনেক সময় হয় যেটা একটানা পড়া যায় না, খেয়েই হারিয়ে ফেলতে হয়, কিংবা যেটা হয় যে পড়তে ইচ্ছে করছে না, সেক্ষেত্রে একটু গ্যাপ দেওয়া যেতে পারে, কিংবা যেটা ইচ্ছে করছে সেটাই পড়ুন, যেটা ইচ্ছে করছে না সেটা পড়ার দরকার নেই। কারণ অনেক সময় হয় যদি ইচ্ছের বিরুদ্ধে পড়া হয় সেটা খুব একটা কার্যকরী হয় না। আর যেটা করা যেতে পারে সেটা হলো নিজের যেটা ইচ্ছে করছে। অনেকেরই হয় ভীষণ গান করতে ইচ্ছে করছে, সেক্ষেত্রে প্রাণ মন খুলে গান করুন। যদি গানের কথাগুলো মনে না পড়ে সেক্ষেত্রে সে কথাগুলো মনে করার চেষ্টা করা, সেক্ষেত্রেও কিন্তু সেটা মস্তিষ্কের খুব ভালো ব্যায়াম। আবার যদি কবিতা লিখতে ইচ্ছে করে সেক্ষেত্রেও অনেক শব্দকে খুঁজে বার করা, আর সেগুলো একটু একটু করে খাতার পাতায় সেটা লিখে ফেলা, এটাও কিন্তু খুব ভালো মস্তিষ্কের ব্যায়াম। এই যে মস্তিষ্কের ব্যায়ামগুলো, সেগুলো যদি আমরা নিয়মিত একটু চর্চা করি তাহলে কিন্তু আমাদের মস্তিষ্কের যত্ন আমরা নিজেরাই নিতে পারবো। আমরা আরও কিছু কথা নিয়ে ফিরছি, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আমাদের সকলের ভেতরেই লুকিয়ে আছে একটা কৌতূহলী মন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক সময় যেটা হয়, এই কৌতূহলী মনটা অনেক সময় নষ্ট হয়ে যায়। তাতে যেটা হয়, অনেক কিছু থেকে বঞ্চিত হতে হয়। আর এই কৌতূহলী মনটাকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ আজ আমরা কথা বলছি আমাদের মস্তিষ্কের যত্ন নিয়ে। আর সেখানেই উঠে আসছে মস্তিষ্কের ব্যায়ামের কথা, কারণ আমাদের মস্তিষ্ককে যদি আমরা বহুদিন পর্যন্ত সচল রাখতে চাই, আর আমাদের মস্তিষ্ককে আমরা চাই যে তাতে মরছে না ধরুক, তাহলে কিন্তু নিয়মিত মস্তিষ্কের ব্যায়াম করতেই হবে। আর সেই সব কিছু নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে মস্তিষ্কের ব্যায়ামের কথা বলছি, সেখানেই বলতে হয় এই যে কৌতূহল, সেটা কিন্তু মস্তিষ্কের কার্যক্ষমতাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। বলা যায় এটা খুব ভালো একটা মস্তিষ্কের ব্যায়াম। তাই আপনার ভেতরে যদি লুকিয়ে থাকে সেই কৌতূহলী মনটা, তাহলে সেটাকে অবশ্যই বেশ ভালো করে যত্ন করে বাঁচিয়ে রাখুন। সেটা আমাদের মস্তিষ্কের ব্যায়ামের কাজ করবে। আর যদি আপনার মনে হয় কলা ছেড়ে আপনি আবৃত্তি করবেন, কবিতার কয়েকটা লাইন আপনি বারবার বলবেন, তাহলে অবশ্যই সেটা বলুন, কারণ সেটাও কিন্তু মস্তিষ্কের খুব ভালো ব্যায়াম। অনেক সময় হয় কথাগুলো ভুলে যেতে হয়, সেক্ষেত্রে মনে করার চেষ্টা করা কিংবা পড়ে নেওয়া, হ্যাঁ সেগুলো সব কিছুই কিন্তু আমাদের মস্তিষ্ককে ভালো রাখতে সাহায্য করবে। আমাদের আজকের এই মস্তিষ্কের ব্যায়াম নিয়ে, মস্তিষ্কের যত্ন নিয়ে যে আড্ডাটা, সেটা জারি থাকবে, তবে পরপর দুটো গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম এ পপকর্ন অনামিকার সঙ্গে।

বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

পরপর দুটো গানের ওপারে আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের মস্তিষ্কের যত্ন নিয়ে। আমরা জানি যে আমাদের ভালো থাকার জন্য আমাদের শরীর মন দুটোকেই ভালো রাখতে হবে। সেই জন্য আমাদের নিয়মিত শরীরের যত্ন নিতে হবে, আমাদের মনের যত্ন নিতে হবে। ঠিক তেমনই আমাদের ভালো থাকার জন্য আমাদের মস্তিষ্ককেও ভালো রাখতে হবে। বহুদিন পর্যন্ত আমাদের মস্তিষ্ক যাতে সচল থাকে, আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা যাতে ঠিক মতো থাকে, সেই জন্য আমাদের একটু যত্ন তো নিতেই হবে। আর তাতেই কিন্তু আমাদের মস্তিষ্কের চট করে মরচে ধরবে না। আর সেই জন্য কিভাবে, বেশ কয়েকটা কাজ যদি আমরা নিয়মিত আমাদের রুটিনে আমরা জুড়ে নিই, তাহলে কিন্তু আমাদের শরীর মনের সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্ককেও আমরা ভালো রাখতে পারবো। এই গল্প, এই আড্ডা আমাদের আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামী কাল ঠিক একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা। radiobangladesh.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে কে বলল মেলতে মানা? আমি আছি তো, আপনার বন্ধু গৌরব, নিয়ে যাবতীয় ইচ্ছে সেলিব্রেশনের একদম ঠিক ঠিকানা। ইচ্ছে ডানা, ইচ্ছে ডানা, সোম থেকে শুক্র, ওনলি অন রেডিও বাংলানেট.com।

কথায় বলে যে গল্পের গরু গাছে ওঠে, কিন্তু গল্পের গরু কিন্তু শুধুমাত্র গাছে ওঠে না, আরও অনেক কিছু করে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনাদের সঙ্গে একটা অদ্ভুত বিষয় নিয়ে আড্ডা দেব, সেটা হলো গল্পের গরুকে নিয়ে। বিভিন্ন গল্পে বিভিন্ন গরু ফিরে ফিরে এসেছে জানেন, এবং সেই গরুদের নিয়ে অজস্র কাহিনী, গল্প, কথা ইত্যাদি তৈরি হয়েছে। তো বিভিন্ন গল্পে বিভিন্ন গরু, যেখানে একদম সেন্ট্রাল ক্যারেক্টার, তার মধ্যে ভিন্নতাও কিন্তু অনেক আছে, এমনকি সেই সমস্ত ক্যারেক্টারের বৈচিত্র্য যথেষ্ট। তো সেরকমই কিছু বৈচিত্র্যময় গরুর কথা বিভিন্ন গল্পে যারা স্থান পেয়েছে, আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

যদি গল্পের গুরুর কথা বলতেই হয় তাহলে সবার প্রথমেই আসবে কিন্তু কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশের কথা। মহেশ সেই ষাঁড়টি, আসলে গরু হলেও সে অ্যাকচুয়ালি ষাঁড়। সেই ষাঁড়ের জন্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের মন ভারাক্রান্ত হয়ে ওঠে, মানে যখন কিনা মহেশের শেষ পরিণতির কথা আমরা দেখতে পারি, পড়তে পারি। সত্যি বলতে কি, মহেশের সেই শেষ করুণ পরিণতির কথা পড়তে পড়তে চোখে জল আসেনি, এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা আজকে জারি আছে গল্পের গুরুকে নিয়ে। গল্পের গুরু এমন একটা জিনিস যে কিনা বিভিন্ন সময়ে বিভিন্ন অবতারে ফিরে আসে। তো এরকমই আরও একটি গল্পের গুরুর কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

মহেশের পরে আপনার জন্য ওয়েট করবে বলাই, আগে হ্যাঁ হ্যাঁ বলাই। বুঝতেই পাচ্ছেন সেটিও আসলে গরু নয় ষাঁড়, কিন্তু এ কিন্তু বেশ শিক্ষিত ষাঁড়। কেন বলছি বলছি কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। আর গল্পের

গুরুকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম এখন যার কথা শেয়ার করব, সে হচ্ছে বলাই। অত বড় পেল্লায় ষাঁড় নাকি দেখা যেত না। আর সেই বলাইয়ের একটা অদ্ভুত হ্যাবিট ছিল, সেটা হলো সে নাকি ওই কালীঘাট এবং হাজরা ওই সংলগ্ন এলাকায় যত খবরের কাগজ আলা থাকতো তাদের থেকে খবরের কাগজ, নতুন খবরের কাগজ চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলতো। এবং তার জন্য নাকি সেই সময় ওখানে খবরের কাগজ বিক্রি করা বন্ধই হয়ে গিয়েছিল। এই কথাটি লিখে গিয়েছেন তারাপদ রায়, আগে হ্যাঁ বিখ্যাত সাহিত্যিক তারাপদ রায়, তার একটি রম্য রচনায়। কাজেই বলছিলাম না যে গল্পের গুরু কিন্তু বেশ ইন্টারেস্টিং জিনিস, কি বলেন? তো এরকমই আরও একটি গুরুর কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.

এবারে যার কথা শেয়ার করব, তিনি স্থান পেয়েছেন মার্ক টোয়েনের একটি রম্য রচনায়। ব্যাপারটা অনেকটা এরকম যে এক ভদ্রলোকের হঠাৎ করে একটা অসুখ হলো। সেই অসুখটা এরকম যে তার মনে হতে লাগলো যে তিনি গরু হয়ে গেছেন এবং তিনি চার পায়ে হাঁটতে আরম্ভ করলেন এবং বাড়ির পাশের যে মাঠটি আছে সেখানে গিয়ে নাকি রীতিমতন খুঁটে খুঁটে ঘাস খেতে আরম্ভ করলেন। এই ব্যাপারটা দেখার পরে তার ধর্মপত্নী দেনান্দেয়ার তাকে নিয়ে ছুটলেন ডক্টরের কাছে। ডক্টর অনেক পরীক্ষা নিরীক্ষার পরে বললেন যে আমার কিছুই করার নেই, খড় বিচালি দেওয়ার সময় একটু প্রোটিন গুলে দেবেন যাতে প্রোটিনের সমস্যা না হয়। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানামে, গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনার সঙ্গে আড্ডাটা আমাদের জারি আছে গল্পের গুরুকে নিয়ে। তো কথায় বলে গল্পের গুরু নাকি গাছে ওঠে, তো এই গাছে ওঠা গুরুর কথাও কিন্তু আমি এক জায়গায় শুনেছি, সে কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

এক সাইক্লোনের ফলস্বরূপ নাকি একটি গরু গাছে উঠে গিয়েছিল, মানে এত জোরে সাইক্লোন হয়েছিল গরু উঠে গিয়েছিল গাছে। কিন্তু পরবর্তীকালে এক ভদ্রলোক খবরের কাগজে চিঠি লেখেন যে যেই সাংবাদিক সেই ছবিটি তুলেছেন তিনি নাকি টাকা দিয়ে কিছু মানুষকে ধরে ওই গরুটিকে গাছের ওপর তুলেছিলেন। এখন ব্যাপারটা কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি জানি না, কিন্তু এ কথা সত্যি যে গল্পের গরু সিরিয়াসলি গাছে ওঠে এবং বাস্তবের গরুও ওই আর কি মাঝে মধ্যে উঠে যায় আর কি। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের একটা অদ্ভুত বিষয় নিয়ে আড্ডাটা জমেছিল, সেটা হচ্ছে যে গল্পের গরু, গল্পে বিভিন্ন গরু বিভিন্নভাবে বিভিন্ন মহিমায় স্থান পেয়েছে। তো সেরকমই কিছু গরুর কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো আপনার জানান। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

radiobangani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে কান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই কিন্তু আজকেও এক ঘন্টার আড্ডা শুরু হয়েছে এবং অনেক সময় আমরা কথা বলতে বলতে গল্পের মাধ্যমে আড্ডার ছলে পুরনো দিনের কথায় ফিরে যাই, ছোটবেলার কিছু কথায় ফিরে যাই এবং নস্টালজিক হয়ে পড়ি। ঠিক সেরকমই কিছু মুহূর্তের কথা আজকেও কিন্তু উঠে আসবে কান্দুরিয়ার আড্ডার মাধ্যমে। বেশি কথা না বলে অবশ্যই ভালো মন করে বা মুখে হাসি নিয়ে শুরু করছি আজকের কান্দুরিয়ার আড্ডা।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাংলার কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে

0: ভেদালতে চাললে দিন কাল, ভেদালতে চাললে দিন কাল।
1: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

বাংলানেই.কমে আজকে বলেছিলাম যে ছোটবেলার কিছু কথা তুলে ধরবো, যেতে নস্টালজিক ফিল হয়, যেটায় আমরা ছোটবেলার দিনগুলোকে আবারভাবে মনে করতে পারি। ঠিক সেই রকমই আমরা যারা গল্পের বই পড়তে ভালোবাসি তাদের কাছে ফেলুদা একটা ইমোশন, শুধুমাত্র গল্পের চরিত্র না। এবং ফেলুদার গল্পের বই পড়তে পড়তে যখন আমরা সিনেমায় দেখেছি, অর্থাৎ সত্যজিৎ রায়ের সিনেমায় যখন ফেলুদার চরিত্রগুলোকে আমরা দেখেছি, বিশেষত বলা যেতে পারে সোনার কেল্লা অবশ্যই এবং জয়বাবা ফেলুনাথ, তো এই সোনার কেল্লা জয়বাবা ফেলুনাথে ফেলুদার যে প্রথম তপসে হয়েছিল সেইটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

radiobangladesh.com এ আজকে ফেলুদা নিয়ে কথা বলছি। আজকে ফেলুদার প্রথম তপসে নিয়েও কথা বলছি এবং ফেলুদার প্রথম তপসে যদি আমরা বলি তাহলে আমাদের চোখে একজনই সব সময়ের জন্য মানে কি বলবো ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষ, সেটা আমার মনে হয় তপসী চরিত্রে সব থেকে বেস্ট যদি হয় তাহলে অবশ্যই সিদ্ধার্থ চ্যাটার্জি, একদম সোনার কেল্লা জয়বাবা ফেলুনাতে তপসীর চরিত্রে যাকে আমরা দেখতে পেয়েছি এবং এখনও যার অভিনয়ে মুগ্ধ হয়ে দেখি এবং মুগ্ধ করার মতোই অভিনয়। এবং মানুষটাও যদি বলি অফ স্ক্রিন কেমন সেই ব্যাপারে তো অবশ্যই আজকের আটাটা সেই ব্যাপারেই হবে, কিন্তু মানুষটা সত্যি যেমন আমরা দেখেছিলাম খুব সাদা মাটা, খুবই কি বলবো ফান লাভিং একটা পার্সন, ঠিক সেই রকমই কিন্তু অফ স্ক্রিনও সিদ্ধার্থ চ্যাটার্জি অর্থাৎ ফেলুদার প্রথম তপসে ঠিক সেই রকম।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়।

0: তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সে কি কে বলি যাত নাম
1: ফেলুদার প্রথম তপসে এটা মানেই আমরা জানি সোনার কেল্লার সেই তপসের কথা, সেই সিদ্ধার্থ চ্যাটার্জি আবার জয় বাবা ফেলুনাতেও সেই তপসের কথা। আচ্ছা, এই যে ফেলুদার প্রথম তপসে, এই যে প্রথম তপসে নির্বাচনে তিনি কেন ছিলেন, তিনি কেন ছিলেন তার পিছনে অনেক বড় গল্প আছে। কিন্তু যখন আমরা ইন্টারভিউ নিচ্ছি এবং কেন নিচ্ছি ইন্টারভিউ এবং আজকে রেডিও বাংলা নেটে কেন ফেলুদার প্রথম তপসে নিয়ে কথা হচ্ছে সেটা বরঞ্চ আগে বলে দিই। তার কারণ হচ্ছে সিদ্ধার্থ চ্যাটার্জি যেহেতু সত্যজিৎ রায়ের প্রথম অর্থাৎ ফেলুদার প্রথম তপসে ছিলেন, তো তিনি সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে এবং সত্যজিৎ রায়ের সাথে তার কীরকম সম্পর্ক ছিল, সোনার কেল্লা বা জয় বাবা ফেলুনাতের তৈরি করার আগের মুহূর্ত কীরকম ছিল, বা ছোট ছোট বিটিএস কিছু ভালো মুহূর্ত যেগুলো আমাদের কাছে অজানা, বা সত্যজিৎ রায়ের জীবনটার কেমন ছিল বা মানুষটা কেমন ছিল, সেই সবটা নিয়ে একটা বই লিখেছে এবং সেই বইটার নামই হচ্ছে ফেলুদার প্রথম তপসে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
6: Radio partner, radiobanglanet.com.
7: Shunchen, radiobanglanet.com. Banglar Gaan, Bangalir Pran.

মধ্যেই যারা ফেলুদাকে ভালোবাসে এবং মনে রাখে তারা কিন্তু ফেলুদার প্রথম তপসী অর্থাৎ সিদ্ধার্থ চ্যাটার্জির লেখা এই বইটা কিন্তু ইতিমধ্যেই পড়ে ফেলেছে। এবং আমার মনে হয় যে আমরা যখন ছোটদের যেসব ম্যাগাজিন বেরিয়েছে সেখানে যখনই আমরা সন্দীপ রায়ের থেকে ছোট ছোট মুহূর্ত শুনেছি সত্যজিৎ রায়ের সম্পর্কে বা সোনার কেল্লা বা জয়বাবা ফেলুনাথ এছাড়াও আরও গোপীকাইন বাঘাবাইন হীরক রাজার দেশে তৈরির যে বিহাইন্ড দ্য সিন গুলো পড়েছি বা জেনেছি বা সত্যজিৎ রায় আসলে পরিচালক হিসাবে অফ স্ক্রিন কেমন ছিলেন, কেমনভাবে ট্রিট করতেন অভিনেতাদের, খুদে অভিনেতাদের, সেই সব কিছু যেমন জেনেছি তার থেকেও আমার মনে হয় কিছু কিছু রসদ আছে যেগুলো আমরা জানতে পারিনি। তো সেই সব কিছু নিয়ে কিন্তু ফেলুদার প্রথম তপসে যারা যারা পড়েনি বা যারা যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই চেষ্টা করুন। এবং আমার মনে হয় যে যারা ফেলুদাকে ভালোবাসেন, ফেলুদার গল্প ভালোবাসেন, সত্যজিৎ রায়কে ভালোবাসেন, যারা তপসীকে ভালোবেসেছে তারা আরও একটু বেশি করে ভালোবাসবেন। কেমন লাগলো আড্ডাটা প্লিজ জানাতে ভুলবেন না, আর তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobangladesh.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের জীবনে কখন যে ঢুলুঢুলু ঘুমটা আসে সেটা আমরা নিজেরাই জানি না, কিন্তু কখনো কখনো আমাদের এরকম ব্যাপার হয়, আমরা কিন্তু বেশ একটা অভিনয়ের মতো করে ঢুলুঢুলু ঘুমে ব্যস্ত হয়ে পড়ি। ধরুন কোথাও আমরা বাসে করে যাচ্ছি বা ট্রামে করে যাচ্ছি বা ট্রেনে করে যাচ্ছি, এমন সময় কোনো অস্বস্তিকর কোনো পরিস্থিতির সৃষ্টি হলো, ঠিক তখন সেই মুহূর্তে আমরা কিন্তু অনেক সময় ঢুলুঢুলু ভাবটা রাখি। তো সেটাও একটা কিন্তু বুদ্ধিমানের কাজ। আবার কিছু কিছু ক্ষেত্রে অনেকে ব্যাপারটাকে একটু এড়িয়ে যেতে চায়, সেক্ষেত্রেও কিন্তু এই ঢুলুঢুলু ঘুমটা সেই সময় খুব কাজ করে। তো আমাদের আজকের এই স্পেশাল আড্ডা জমে উঠবে এই ঢুলুঢুলু ঘুমের কিছু টুকরো ছবি দিয়ে। তাই নিশ্চয়ই আপনারও মনে পড়ে যাচ্ছে, আপনিও কি এই মুহূর্তে ঢুলুঢুলু ঘুমে এই শোটা শুনছেন? না না, একটু একটু চোখটা খুলে রাখুন এবং পরিষ্কারভাবে আপনি অবশ্যই জানাবেন যে কেমন লাগছে এই শোটা, নাহলে আমারও খুব খারাপ লাগবে। ঢুলুঢুলু ঘুমে নয়, তবে জেগেই উপভোগ করুন রেডিও বাংলানেট ডট কমের গান মুসাফিরের আড্ডা। ফিরে আসছি, সঙ্গে থাকুন কয়েকটি গানের পর চটপট।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা ঢুলু ঢুলু ঘুম নিয়ে। তো আমার দেখতে ভীষণ পছন্দের এবং আপনিও নিশ্চয়ই কখনো কখনো এরকম একটা মুহূর্তের শিকার হয়েছেন যেটাই কিন্তু একটা অন্যরকম ভালো লাগা থাকে। কীরকম না, এই যে পশু পাখিদের অনেক ঢুলু ঢুলু ঘুম দেখা যায় আর তার মধ্যে কিন্তু একটা অন্যরকম মিষ্টি মধুর প্রেম জড়িয়ে থাকে। দেখবেন কখনো কখনো এই পাখিরা বলুন বা সারমেয়রা তারা একটু ঢুলু ঢুলু ঘুমে আচ্ছন্ন থাকে, মানে সেটা কিন্তু ঘুমের বাইরে কিছুটা সময়। আর সেই সময় যদি আপনি আপনার পছন্দের মোবাইল থেকে কিংবা ওই ডিভিডি থেকে একটু গান শোনান, তাহলে দেখবেন তার প্রত্যেকটা মুহূর্ত কী সুন্দর তারা এনজয় করছে এবং আপনিও সেই ব্যাপারটাকে দেখে আপনিও এনজয় ফিল করবেন। হ্যাঁ, এটা কিন্তু একটা অন্যরকম ভালো লাগা, এবং এই ভালো লাগাটা যদি কখনো না পেয়ে থাকেন তাহলে কিন্তু আজই সেরকম কোনো আপনার পছন্দের হয় পাখি হয় সারমেয় কিংবা আরও কেউ যদি এরকম পছন্দের কিছু প্রাণী থাকে তাদের সঙ্গে এই ব্যাপারটা করে দেখতে পারেন, এবং আমি ডেফিনেটলি শিওর যে তারাও খুব আনন্দ পাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনিও। তাই ঢুলু ঢুলু ঘুমে কিন্তু এভাবেই আপনি আরেকজনকে খুশি করতে পারেন। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও আজকের এই স্পেশাল আড্ডা ঢুলু ঢুলু ঘুম নিয়ে শুধুমাত্র রেডিও বাংলা নেটওয়ার্ক কমে।

খুঁজতে গেলাম কফি হাউসে স্মৃতির নুড়ি পাথর।

করলো করণের মতো আজ কফি হাউস, বাঁচাবে কি মৃত অন্তর। আজ বছর দশ পর দীর্ঘশ্বাস করে ভর, খুঁজতে গেলাম কফি হাউসে

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ ডট কমে শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio Bangla.net.com.

হাঁটা চলছে, গান মুসাফিরে, ঢুলু ঢুলু ঘুম নিয়ে। তো আমরা সবাই জানি যে আমরা যখন একটু ওই বেশ একটু জলযোগে ভ্রমণে যাই, মানে বুঝতেই পারছেন, কেউ কেউ একটু ড্রিঙ্ক ট্রিঙ্ক করেন, আবার কেউ কেউ আবার ওই এর সময় ধরুন নানা রকম বুঝেও পারবেনে সিদ্ধি টিদির একটা ব্যাপার থাকে, বিশেষ করে দোলের সময় তো ব্যাপারটা থাকেই, আর তার মধ্যে কিন্তু একটা অদ্ভুত একটা নেশা কাজ করে এবং ঢুলু ঢুলু ব্যাপারটাও কাজ করে, আর সেটা কিন্তু একটা অন্যরকম ওই মস্তির ব্যাপার কিন্তু হয়ে থাকে। আর সেক্ষেত্রে সেই সময়টার জন্য ওই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এই ঢুলু ঢুলুর ব্যাপারের মধ্যে আবার অনেক সময় আবার ভয়ঙ্কর ব্যাপারও ঘুরে যেতে পারে, কারণ সিদ্ধি একটা খুব ভয়ঙ্কর জিনিস আমার ধারণা, কারণ আমি এটুকু দেখেছি এক একজন মানুষকে যে একদিন সিদ্ধি খেলো বেশ এক গ্লাস বড়, আর তার ফলে যেটা হয়েছে সেটা কিন্তু বেশ ভয়াবহ, মানে বুঝতেই পারছেন সেই দিন বা তার পরের দিন সে শুধু হেসেই যাচ্ছে। আবার এরকমও শুনেছি যে অনেকে সেই সেবন করার পর হয়তো তার পরের দিন সেই শুধু নাক ডেকে ঘুমিয়ে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো কিন্তু চলতে থাকে যখন এই নেশাগ্রস্ত ব্যাপারটা থাকে, আর তার মধ্যেই কিন্তু এই ঢুলু ঢুলু ব্যাপারটা জড়িয়ে আছে। তো এটাও আর একটা ছবি ঢুলু ঢুলুর ক্ষেত্রে। সঙ্গে থাকুন, আবার ফিরে আসবো আজকের এই স্পেশাল আড্ডা ঢুলু ঢুলু ঘুম নিয়ে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com। তো এটা চলছে আজকে গান মুসাফিরে সৌভিকের সঙ্গে ঢুলু ঢুলু ঘুম নিয়ে। তোমার আরেকটা ছবি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, যে ছবিটায় কিন্তু ঢুলু ঢুলু ঘুমটা একটা দারুণ ব্যাপার, সেটা হচ্ছে এই পড়ার ক্লাসে কখনো কখনো ঘুম যখন চোখ লেগে যায়, মানে হয়তো স্যার পড়াচ্ছেন পড়াচ্ছেন পড়াচ্ছেন পড়াচ্ছেন, এই তার মধ্যে এই শুনতে শুনতে শুনতে শুনতে একটা অদ্ভুত ঘোরের মধ্যে দিয়ে চলে যাওয়ার, তার মধ্যে কোথাও যেন ঘুমটা সে ঠকাং করে মাথাটা বেঞ্চতে ঢুকে যাওয়া, আর আবার চোখ মুখ ঝাঁকিয়ে নিয়ে আবার বড় বড় করে তাকানো ব্ল্যাকবোর্ডের দিকে। এই যে একটা ছবি, এটা কিন্তু একটা মজার ব্যাপার, তাই না? আবার কখনো কখনো আমার খুব মনে পড়ে এই গাড়িতে লং ড্রাইভে যখন যাচ্ছেন, যেটা কিন্তু খুব বিপজ্জনক, খুব মাথায় রাখবেন, সামনে বসে যে ড্রাইভ করছেন তার পাশাপাশি বসে থাকা যে মানুষটি, তাকে কিন্তু কখনো ঘুমোনে চলে না, তাকে সবসময় জেগে থাকতে হয়, কারণ যে পাশে চালাচ্ছেন তার ক্ষেত্রে কিন্তু খুব অসুবিধে তৈরি হয়। এবং সেই ঘুম ঘুম এমন একটা ব্যাপার, দেখলেও অনেককে জানেন তো ঘুম ঘুম এসে যায়, আবার এটাও একটা মুশকিল ব্যাপার। তাই সবসময় মনে রাখবেন গাড়িতে বসে কখনো যদি প্রথম এতে বসেন সেটে, কখনো ড্রাইভারের পাশে বসে ঘুমোবেন না। আমাদের আড্ডা জারি থাকবে, তাই কোথাও যাবেন না, আবারও ফিরে আসবো কয়েকটা গানের পর। আজকের এই স্পেশাল আড্ডা রেডিও বাংলা .com এ ঘুম ঘুম ঢুলু ঢুলু ঘুম নিয়ে।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রিয়তজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

নিয়ে আমরা চলে এলাম আজকের এই স্পেশাল আড্ডা গান মুসাফিরে রেডিও বাংলা নেটওয়ার্কে। আমি সৌভিক, তবে কখনোই ঢুলুলুলু ঘুম নিয়ে আসিনি, ঢুলুলুলু ঘুমের আড্ডা নিয়ে এসেছি। তো যাই হোক, আমাদের এই আড্ডাটা আজকের এই বেশ একটা অন্যরকম ব্যাপার। আর এর মধ্যে আমি একটা আরেকটা বলে রাখি, সেটা হচ্ছে এই ঢুলুডুলু ঘুমের ক্ষেত্রে আরেকটা ছবি আমার খুব মনে পড়ে যায়, যেটা হচ্ছে অনেক সময় এই ঘুমের একটা বাতাবরণ আপনাকে ঘিরে রয়েছে কিন্তু আপনি ঘুমোতে পারছেন না, এই ব্যাপারটাও কিন্তু থাকে। দেখবেন হয়তো দূরে ভ্রমণ করছেন, যেখানে হয়তো মাঝরাতে ট্রেনের মধ্যে কখনো যদি মনে হয় এরকম কেউ এসে টুক করে আপনার ব্যাগটা টেনে নিয়ে চলে যাবে, তখন দেখবেন আপনার প্রচণ্ড ঘুম এসছে কিন্তু তা সত্ত্বেও আপনি ঢুলছেন, পড়ে যাবেন এক্ষুনি, কিন্তু তাও যেন নিজেকে একদম স্টিক রেখেছে, না কোমরে চলবে না, কেউ যদি এসে আমার ব্যাগটা নিয়ে চলে যায় তাহলে তো হয়ে গেল কেল। এই ব্যাপারটার ক্ষেত্রে কিন্তু মজার দৃশ্যটাই বারবার মনে পড়ে। এই চোখে ঘুম আসুক, হ্যাঁ ট্রেন বলুন বা এমন কিছু কিছু জায়গায় যেখানে কিন্তু ঘুমিয়ে গেলে চলবে না, ঘুমিয়ে গেলে খুব মুশকিল, ঘুমিয়ে গেলে ফ্লাইট চলে যেতে পারে, ঘুমিয়ে গেলে আপনার লাগেজ কোথাও উধাও হয়ে যেতে পারে, ঘুমিয়ে গেলে জীবনও অনেকটা পিছিয়ে যেতে পারে, তাই জেগে থাকতে হবে ঘুমের সময়। ঘুম কিন্তু ঢুলুঢুলু ঘুমটা একটু মাঝে মধ্যে রিল্যাক্সেশন আনে, কিন্তু সময় বুঝে এবং জায়গা বুঝে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আবার শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির। শুনতে থাকুন আর জুড়ে থাকুন রেডিও বাংলা নিউজ ডট কমের সঙ্গে।

আজ এমন আর একটা বিষয় নিয়ে আড্ডা মারবো যেটা কিন্তু ভীষণ নস্টালজিক। হ্যাঁ, তবে এখনও আমরা সেটা ফলো আপ করি। সেটা হলো শীতের পিকনিক, চুরুই ভাতি, মানে সেই ফ্যামিলির সঙ্গে বাড়ির ছাদে হোক কিংবা কোনো একটা স্পট ভাড়া করে আমরা আজও চুরুই ভাতি কিংবা পিকনিকটা সেরেই ফেলি। আপনার যদি এমন কোনো স্পেশাল গল্প থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +747503965712-তে। আপাতত তিনটি গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

সেই টিফিন টাইমে জম্পেশ একটা পিকনিক হতো। সেই পিকনিকের স্বাদটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং ছিল, মানে এখনো আমি কথা বলতে গিয়ে আমার জিভে জল চলে আসছে। আজ সময় আছে, পয়সা আছে, কিন্তু ওই ধৈর্যটা নেই, মানে সবাই মিলে পিকনিক করার টাইমটা নেই। হারিয়ে গেছে অনেক বন্ধু, হারিয়ে গেছে অনেক আপনজন। আপনারা যদি পিকনিক নিয়ে কিংবা চড়ুই ভাতি নিয়ে কোনো রকম স্পেশাল গপ্প থাকে তাহলে চটপট আমার সাথে শেয়ার করুন, +7475039657128। আপাতত কয়েকটা গান শুধুমাত্র আপনার।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলালি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, চড়ুই ভাতি বলতে আর একটা ইন্টারেস্টিং ঘটনা ভীষণ মনে পড়ে যায়। সেটা হলো পরিবারের সকলের সাথে জোট বেঁধে পিকনিক করতে যাওয়া, কাক ভোরে উঠে পিকনিক স্পটে পৌঁছানো এবং রান্না বান্নার সব সরঞ্জাম নিয়ে একেবারে হাজির হওয়া এবং যেতে না যেতেই জল খাবারে ডুবে যাওয়া এবং ব্যাডমিন্টন ক্রিকেট সব কিছু খেলা, মানে পিকনিকটা না দারুণ মজাদার। সেই ফাইনাল যখন রান্নাবান্নাটা শেষ হতো আর সবাই মিলে পাত পেরে খেতে বসতাম, সেটা কিন্তু একটা দারুণ মজাদার ব্যাপার ছিল। এমন কোনো গপ্প থাকলে চটপট শেয়ার করেই ফেলুন না +7475039657122। আপাতত গানগুলো শুনে নিন, ফিরছি গানের বিরতির পর।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। শীত তো পড়েই গেল, তাহলে পিকনিকটা শুরু করেই ফেলুন। ছোটবেলায় যখন এক্সাম শেষ হয়ে যেত তখন বাড়িতে সব কাজিনরা আসতো এবং আমরা সকল বাচ্চারা মিলে পিকনিক করতাম। কখনো খেলনা বাটি সাজিয়ে আমরা পিকনিক করতে বসতাম, এখন যেটা মিনিয়েচার হিসেবে পরিচিত। আর কখনো নিজেরা মিলে বড়দের টুকটাক সাহায্য নিয়ে আমরা পিকনিক করতাম। এইটা ছিল ছোটবেলার পিকনিকের দারুণ মজাদার একটা বিষয়। আরও গপ্প আছে, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কম।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: ফিরে এলাম গানের বিরতির পর। আপনারা শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। ভাইস যদি একবার মিলে যায় বড়বেলার বন্ধুদের সঙ্গে, কিংবা ছোটবেলার বেশ কিছু বন্ধু যদি টিকে যায় বড়বেলা অবধি, তাহলে তাদের সাথে পিকনিকটা বেশ জমে যায়। ছোটবেলার বন্ধুদের সঙ্গে যারা একসঙ্গে বেড়ে উঠেছি আমরা, তাদের সঙ্গে পিকনিক গেছিলাম এবং ভীষণ মজা হয়েছিল। পিকনিকের মেন উদ্দেশ্য তো হলো খেলাধুলো, এবং সবথেকে মেইন যেটা সেটা হলো একসাথে মিলে পাত পেরে খেতে বসা। এবং সেই খেতে বসে আমরা যেভাবে সকলের পাত থেকে সবাই খাবার ছিনিয়ে নিয়ে খাচ্ছিলাম, সেটা না ভীষণ ইন্টারেস্টিং ছিল। এবং লোকজন দেখে ভাবছিল যে এরা নিশ্চয়ই একেবারে চাইল্ডহুড ফ্রেন্ড, নাহলে এই বন্ডিংটা হতে পারে না। এরকম প্রচুর গপ্প আছে, প্রচুর আড্ডাও আছে। আগামী সোমবার আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানে.কম, মন যখন নিরুদ্দেশ।
1: এতটা পথ পেরিয়ে

কথা ক কইব না আমি কি বউ যে কথা কইব যা পালা গৃহস্থের খোকা হোক ন্যাকা দূর হোক কি জ্বালা

সত্যি তোর চোখ গেছে, তুই কানা বুঝলি, তুই কানা। যা যা বেহায়া পাখি জানা, অন্য কোথা জানা, কেউ করেনি মানা, অন্য কোথা জানা। যা যা বেহায়া পাখি জানা।

আবার মো কথা কও গাজুলি যায় কিছুতে শুইব না শাশুড়ির গঞ্জনা তাই বলি আমি তাই বলি পাখি তুই জানা জানা জানা যা যা যা যা যা যা যা বিহয়।

রাখতে হলে যেমন শরীরের যত্ন করতে হয়, ঠিক তেমনই মস্তিষ্ক ভালো রাখার জন্য চাই মস্তিষ্কের যত্ন। আর সেই জন্যই নিয়মিত মস্তিষ্কের ব্যায়াম করতে হবে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা আজকে এই যে মস্তিষ্কের যত্নের কথা বলছি, মস্তিষ্কের ব্যায়ামের কথা বলছি, মস্তিষ্ক যদি দীর্ঘদিন পর্যন্ত সচল রাখতে হয় তাহলে অবশ্যই নিয়মিত মস্তিষ্কের ব্যায়ামের প্রয়োজন। আর সেই জন্য কয়েকটি কাজ যদি নিয়মিত করা যায় তাহলে কিন্তু বহুদিন পর্যন্ত আমাদের স্মৃতিশক্তিকে আমরা ভালো রাখতে পারি। আর সেই জন্য আমাদের প্রতিদিনের যে রুটিন, সেখানে আমরা কয়েকটা কাজকে একটু যোগ করে নিতেই পারি, ওই আর কি। যেমন আমরা শরীর ভালো রাখার জন্য আমরা হাঁটা চলা করি, আমরা ব্যায়াম করি, আমরা নিয়মিত ঠিকঠাক খাবার খাই, ঠিক তেমনই আমাদের মস্তিষ্কেরও কিন্তু নিয়মিত এইরকমই একটু যত্ন আর কি প্রয়োজন। আমরা জানবো সেই সব কথা আমরা আমাদের আজকের পপকর্নের আড্ডায়। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India
3: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

নিয়মিত ব্যায়াম করা, নিয়ম মেনে হাঁটা চলা, খাওয়া দাওয়া, এগুলো করলে আমাদের শরীর ভালো থাকে। আমাদের শরীরের যত্নের কিন্তু প্রয়োজন রয়েছে। ঠিক তেমনি আমাদের মন ভালো রাখার জন্য আমরা বেড়াতে যাই, বন্ধুদের সঙ্গে আড্ডা দিই, এগুলোতে আমাদের শরীর মন ভালো থাকে। কিন্তু আমাদের মস্তিষ্ক, তাকে ভালো রাখার জন্য আমরা কিভাবে যত্ন নিয়ে থাকি, সেই সব কিছু নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আমাদের মস্তিষ্কের যত্নের কথা বলছি, সেখানে উঠে আসছে মস্তিষ্কের ব্যায়ামের কথা। মস্তিষ্ককে সচল রাখার জন্য আমাদের নিয়মিত মস্তিষ্কের ব্যায়ামও কিন্তু করা প্রয়োজন। আমরা যদি চাই আমাদের বহুদিন পর্যন্ত আমাদের মস্তিষ্কে মরছে না ধরে, আর আমরা বার্ধক্যের আগেই আমাদের স্মৃতিশক্তিকে কমিয়ে না ফেলি, সেই জন্য কিন্তু আমাদের নিয়মিত মস্তিষ্কের যত্ন নেওয়াটা ভীষণভাবে প্রয়োজন। সেই জন্য আমরা কয়েকটা কাজ যদি আমরা আমাদের প্রতিদিনের জীবনে আমরা আমাদের রুটিনে রাখি, তাহলে কিন্তু আমরা আমাদের মস্তিষ্ককে বহুদিন পর্যন্ত সচল রাখতে পারবো। সেই জন্য যেমন আমাদের প্রথমেই মনে আসে বই পড়ার কথা, কিভাবে জানবো, তবে একটা ব্রেকের ওপারে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: বুঝলে বুঝলে বাবা বলা কান্ত, শিখতে তোমায় হবে হবে ছাড়ব না।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: চালাও বরা জিনশেরি শ্যাম্পেন
1: মস্তিষ্কের যত্ন নিয়ে যদি আমরা চাই অনেকদিন পর্যন্ত আমাদের মস্তিষ্ককে সচল রাখতে, আমাদের স্মৃতিশক্তিকে ধরে রাখতে, তাহলে কিন্তু মস্তিষ্কে নিয়মিত ব্যায়াম করাটা কিন্তু ভীষণ ভাবে জরুরি। আর সেক্ষেত্রেই প্রথমে উঠে আসে বই পড়ার কথা। বই পড়া কিন্তু মস্তিষ্কের খুব ভালো একটা ব্যায়াম। যদি প্রতিদিন একটু পড়া যায় সেটা কিন্তু ভীষণ ভালো। অনেক সময় হয় যেটা একটানা পড়া যায় না, খেই হারিয়ে ফেলতে হয়, কিংবা যেটা হয় যে পড়তে ইচ্ছে করছে না, সেক্ষেত্রে একটু গ্যাপ দেওয়া যেতে পারে, কিংবা যেটা ইচ্ছে করছে সেটাই পড়ুন, যেটা ইচ্ছে করছে না সেটা পড়ার দরকার নেই। কারণ অনেক সময় হয় যদি ইচ্ছের বিরুদ্ধে পড়া হয় সেটা খুব একটা কার্যকরী হয় না। আর যেটা করা যেতে পারে সেটা হলো নিজের যেটা ইচ্ছে করছে। অনেকেরই হয় ভীষণ গান করতে ইচ্ছে করছে, সেক্ষেত্রে প্রাণ মন খুলে গান করুন। যদি গানের কথাগুলো মনে না পড়ে সেক্ষেত্রে সে কথাগুলো মনে করার চেষ্টা করা, সেক্ষেত্রেও কিন্তু সেটা মস্তিষ্কের খুব ভালো ব্যায়াম। আবার যদি কবিতা লিখতে ইচ্ছে করে সেক্ষেত্রেও অনেক শব্দকে খুঁজে বার করা আর সেগুলো একটু একটু করে খাতার পাতায় সেটা লিখে ফেলা, এটাও কিন্তু খুব ভালো মস্তিষ্কের ব্যায়াম। এই যে মস্তিষ্কের ব্যায়ামগুলো, সেগুলো যদি আমরা নিয়মিত একটু চর্চা করি তাহলে কিন্তু আমাদের মস্তিষ্কের যত্ন আমরা নিজেরাই নিতে পারবো। আমরা আরও কিছু কথা নিয়ে ফিরছি, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে।

আমাদের সকলের ভেতরেই লুকিয়ে আছে একটা কৌতূহলী মন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক সময় যেটা হয়, এই কৌতূহলী মনটা অনেক সময় নষ্ট হয়ে যায়। তাতে যেটা হয়, অনেক কিছু থেকে বঞ্চিত হতে হয়। আর এই কৌতূহলী মনটাকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ আজ আমরা কথা বলছি আমাদের মস্তিষ্কের যত্ন নিয়ে। আর সেখানেই উঠে আসছে মস্তিষ্কের ব্যায়ামের কথা, কারণ আমাদের মস্তিষ্ককে যদি আমরা বহুদিন পর্যন্ত সচল রাখতে চাই, আর আমাদের মস্তিষ্ককে আমরা চাই যে তাতে মরছে না ধরুক, তাহলে কিন্তু নিয়মিত মস্তিষ্কের ব্যায়াম করতেই হবে। আর সেই সব কিছু নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে মস্তিষ্কের ব্যায়ামের কথা বলছি, সেখানেই বলতে হয় এই যে কৌতূহল, সেটা কিন্তু মস্তিষ্কের কার্যক্ষমতাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। বলা যায় এটা খুব ভালো একটা মস্তিষ্কের ব্যায়াম। তাই আপনার ভেতরে যদি লুকিয়ে থাকে সেই কৌতূহলী মনটা, তাহলে সেটাকে অবশ্যই বেশ ভালো করে যত্ন করে বাঁচিয়ে রাখুন। সেটা আমাদের মস্তিষ্কের ব্যায়ামের কাজ করবে। আর যদি আপনার মনে হয় গলা ছেড়ে আপনি আবৃত্তি করবেন, কবিতার কয়েকটা লাইন আপনি বারবার বলবেন, তাহলে অবশ্যই সেটা বলুন, কারণ সেটাও কিন্তু মস্তিষ্কের খুব ভালো ব্যায়াম। অনেক সময় হয় কথাগুলো ভুলে যেতে হয়, সেক্ষেত্রে মনে করার চেষ্টা করা কিংবা পড়ে নেওয়া, হ্যাঁ সেগুলো সব কিছুই কিন্তু আমাদের মস্তিষ্ককে ভালো রাখতে সাহায্য করবে। আমাদের আজকের এই মস্তিষ্কের ব্যায়াম নিয়ে, মস্তিষ্কের যত্ন নিয়ে যে আড্ডাটা, সেটা জারি থাকবে, তবে পরপর দুটো গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম এ পপকর্ন অনামিকার সঙ্গে।

বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

পরপর দুটো গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের মস্তিষ্কের যত্ন নিয়ে। আমরা জানি যে আমাদের ভালো থাকার জন্য আমাদের শরীর মন দুটোকেই ভালো রাখতে হবে, সেই জন্য আমাদের নিয়মিত শরীরের যত্ন নিতে হবে, আমাদের মনের যত্ন নিতে হবে। ঠিক তেমনই আমাদের ভালো থাকার জন্য আমাদের মস্তিষ্ককেও ভালো রাখতে হবে। বহুদিন পর্যন্ত আমাদের মস্তিষ্ক যাতে সচল থাকে, আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা যাতে ঠিক মতো থাকে, সেই জন্য আমাদের একটু যত্ন তো নিতেই হবে। আর তাতেই কিন্তু আমাদের মস্তিষ্কে চট করে মরচে ধরবে না। আর সেই জন্য কিভাবে, বেশ কয়েকটা কাজ যদি আমরা নিয়মিত আমাদের রুটিনে আমরা জুড়ে নিই, তাহলে কিন্তু আমাদের শরীর মনের সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্ককেও আমরা ভালো রাখতে পারবো। এই গল্প, এই আড্ডা আমাদের আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামী কাল ঠিক একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হারি

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে কে বলল মেলতে মানা? আমি আছি তো, আপনার বন্ধু গৌরব, নিয়ে যাবতীয় ইচ্ছে সেলিব্রেশনের একদম ঠিক ঠিকানা। ইচ্ছে ডানা, ইচ্ছে ডানা, সোম থেকে শুক্র ওনলি অন রেডিও বাংলানেট .com।

কথায় বলে যে গল্পের গরু গাছে ওঠে, কিন্তু গল্পের গরু কিন্তু শুধুমাত্র গাছে ওঠে না, আরও অনেক কিছু করে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনাদের সঙ্গে একটা অদ্ভুত বিষয় নিয়ে আড্ডা দেব, সেটা হলো গল্পের গরুকে নিয়ে। বিভিন্ন গল্পে বিভিন্ন গরু ফিরে ফিরে এসেছে জানেন, এবং সেই গরুদের নিয়ে অজস্র কাহিনী, গল্প, কথা ইত্যাদি তৈরি হয়েছে। তো বিভিন্ন গল্পে বিভিন্ন গরু, যেখানে একদম সেন্ট্রাল ক্যারেক্টার, তার মধ্যে ভিন্নতাও কিন্তু অনেক আছে, এমনকি সেই সমস্ত ক্যারেক্টারের বৈচিত্র্য যথেষ্ট। তো সেরকমই কিছু বৈচিত্র্যময় গরুর কথা বিভিন্ন গল্পে যারা স্থান পেয়েছে, আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

যদি গল্পের গুরুর কথা বলতেই হয় তাহলে সবার প্রথমেই আসবে কিন্তু কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশের কথা। মহেশ সেই ষাঁড়টি, আসলে গরু হলেও সে অ্যাকচুয়ালি ষাঁড়। সেই ষাঁড়ের জন্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের মন ভারাক্রান্ত হয়ে ওঠে, মানে যখন কিনা মহেশের শেষ পরিণতির কথা আমরা দেখতে পারি, পড়তে পারি। সত্যি বলতে কি, মহেশের সেই শেষ করুণ পরিণতির কথা পড়তে পড়তে চোখে জল আসেনি, এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। তো রেডিও বাংলানাইট ডট কমে শুনছেন ইচ্ছেডা নামে গৌরব বসে আছে আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা আজকে জারি আছে গল্পের গুরুকে নিয়ে। গল্পের গুরু এমন একটা জিনিস যে কিনা বিভিন্ন সময়ে বিভিন্ন অবতারে ফিরে আসে। তো এরকমই আরও একটি গল্পের গুরুর কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছেডানা, ওনলি অন রেডিও বাংলানাইট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

মহেশের পরে আপনার জন্য ওয়েট করবে বলাই, আগে হ্যাঁ হ্যাঁ বলাই। বুঝতেই পাচ্ছেন সেটিও আসলে গরু নয় ষাঁড়, কিন্তু এ কিন্তু বেশ শিক্ষিত ষাঁড়। কেন বলছি বলছি কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেডা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর গল্পের গরুকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম এখন যার কথা শেয়ার করব সে হচ্ছে বলাই। অত বড় পেল্লায় ষাঁড় নাকি দেখা যেত না, আর সেই বলাইয়ের একটা অদ্ভুত হ্যাবিট ছিল, সেটা হলো সে নাকি ওই কালীঘাট এবং হাজরা ওই সংলগ্ন এলাকায় যত খবরের কাগজ আলা থাকতো তাদের থেকে খবরের কাগজ, নতুন খবরের কাগজ চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলতো, এবং তার জন্য নাকি সেই সময় ওখানে খবরের কাগজ বিক্রি করা বন্ধই হয়ে গিয়েছিল। এই কথাটি লিখে গিয়েছেন তারাপদ রায়, আগে হ্যাঁ বিখ্যাত সাহিত্যিক তারাপদ রায়, তার একটি রম্য রচনায়। কাজেই বলছিলাম না যে গল্পের গরু কিন্তু বেশ ইন্টারেস্টিং জিনিস, কি বলেন? তো এরকমই আরও একটি গরুর কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination with us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.

এবারে যার কথা শেয়ার করব, তিনি স্থান পেয়েছেন মার্ক টোয়েনের একটি রম্য রচনায়। ব্যাপারটা অনেকটা এরকম যে এক ভদ্রলোকের হঠাৎ করে একটা অসুখ হলো। সেই অসুখটা এরকম যে তার মনে হতে লাগলো যে তিনি গরু হয়ে গেছেন, এবং তিনি চার পায়ে হাঁটতে আরম্ভ করলেন এবং বাড়ির পাশের যে মাঠটি আছে সেখানে গিয়ে নাকি রীতিমতন খুঁটে খুঁটে ঘাস খেতে আরম্ভ করলেন। এই ব্যাপারটা দেখার পরে তার ধর্মপত্নী দেনান্দেয়ার তাকে নিয়ে ছুটলেন ডক্টরের কাছে। ডক্টর অনেক পরীক্ষা নিরীক্ষার পরে বললেন যে আমার কিছুই করার নেই, খড় বিচালি যাওয়ার সময় একটু প্রোটিন গুলে দেবেন যাতে প্রোটিনের সমস্যা না হয়। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে আপনার সঙ্গে আড্ডাটা আমাদের জারি আছে গল্পের গুরুকে নিয়ে। তো কথায় বলে গল্পের গুরু নাকি গাছে ওঠে, তো এই গাছে ওঠা গরুর কথাও কিন্তু আমি এক জায়গায় শুনেছি, সে কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

এক সাইক্লোনের ফলস্বরূপ নাকি একটি গরু গাছে উঠে গিয়েছিল, মানে এত জোরে সাইক্লোন হয়েছিল গরু উঠে গিয়েছিল গাছে। কিন্তু পরবর্তীকালে এক ভদ্রলোক খবরের কাগজে চিঠি লেখেন যে যেই সাংবাদিক সেই ছবিটি তুলেছেন তিনি নাকি টাকা দিয়ে কিছু মানুষকে ধরে ওই গরুটিকে গাছের ওপর তুলেছিলেন। এখন ব্যাপারটা কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি জানি না, কিন্তু এ কথা সত্যি যে গল্পের গরু সিরিয়াসলি গাছে ওঠে এবং বাস্তবের গরুও ওই আর কি মাঝে মধ্যে উঠে যায় আর কি। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেই নিচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের একটা অদ্ভুত বিষয় নিয়ে আড্ডাটা জমেছিল, সেটা হচ্ছে যে গল্পের গরু, গল্পে বিভিন্ন গরু বিভিন্নভাবে বিভিন্ন মহিমায় স্থান পেয়েছে। তো সেরকমই কিছু গরুর কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো আপনার জানান। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

radiobangani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই কিন্তু আজকেও এক ঘন্টার আড্ডা শুরু হয়েছে এবং অনেক সময় আমরা কথা বলতে বলতে গল্পের মাধ্যমে আড্ডার ছলে পুরনো দিনের কথায় ফিরে যাই, ছোটবেলার কিছু কথায় ফিরে যাই এবং নস্টালজিক হয়ে পড়ি। ঠিক সেরকমই কিছু মুহূর্তের কথা আজকেও কিন্তু উঠে আসবে গান্ধুরিয়ার আড্ডার মাধ্যমে। বেশি কথা না বলে অবশ্যই ভালো মন করে বা মুখে হাসি নিয়ে শুরু করছি আজকের গান্ধুরিয়ার আড্ডা।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
4: বেতাল বেচাল্লে দিনকাল, ভেবে ভেবে নাচে হাল,

0: বেশালে দিন কাল বেতাল বেশালে দিন কাল বেতাল
1: ওপার বাংলা থেকে এপার বাংলা রবীন্দ্রনাথ থেকে নজরুল শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

বাংলানেই.কমে আজকে বলেছিলাম যে ছোটবেলার কিছু কথা তুলে ধরবো, যেতে নস্টালজিক ফিল হয়, যেটায় আমরা ছোটবেলার দিনগুলোকে আবার মনে করতে পারি। ঠিক সেই রকমই আমরা যারা গল্পের বই পড়তে ভালোবাসি তাদের কাছে ফেলুদা একটা ইমোশন, শুধুমাত্র গল্পের চরিত্র না। এবং ফেলুদার গল্পের বই পড়তে পড়তে যখন আমরা সিনেমায় দেখেছি, অর্থাৎ সত্যজিৎ রায়ের সিনেমায় যখন ফেলুদার চরিত্রগুলোকে আমরা দেখেছি, বিশেষত বলা যেতে পারে সোনার কেল্লা অবশ্যই এবং জয়বাবা ফেলুনাথ, তো এই সোনার কেল্লা জয়বাবা ফেলুনাথে ফেলুদার যে প্রথম তপসে হয়েছিল সেইটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

রেডিও বাংলানেট.com এ আজকে ফেলুদা নিয়ে কথা বলছি। আজকে ফেলুদার প্রথম তপসে নিয়েও কথা বলছি, এবং ফেলুদার প্রথম তপসে যদি আমরা বলি তাহলে আমাদের চোখে একজনই সব সময়ের জন্য মানে কি বলবো ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষ, সেটা আমার মনে হয় তপসী চরিত্রে সব থেকে বেস্ট যদি হয় তাহলে অবশ্যই সিদ্ধার্থ চ্যাটার্জি, একদম সোনার কেল্লা জয়বাবা ফেলুনাতে তপসীর চরিত্রে যাকে আমরা দেখতে পেয়েছি এবং এখনও যার অভিনয়ে মুগ্ধ হয়ে দেখি এবং মুগ্ধ করার মতোই অভিনয়। এবং মানুষটাও যদি বলি অফ স্ক্রিন কেমন সেই ব্যাপারে তো অবশ্যই আজকের আড্ডাটা সেই ব্যাপারেই হবে, কিন্তু মানুষটা সত্যি যেমন আমরা দেখেছিলাম খুব সাদা মাটা, খুবই কি বলবো ফান লাভিং একটা পার্সন, ঠিক সেই রকমই কিন্তু অফ স্ক্রিনও সিদ্ধার্থ চ্যাটার্জি অর্থাৎ ফেলুদার প্রথম তপসে ঠিক সেই রকম।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়।

0: গালে সখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সে কি কে বলি যাতনা আমায়।
1: ফেলুদার প্রথম তপসে, এটা মানেই আমরা জানি সোনার কেল্লার সেই তপসের কথা, সেই সিদ্ধার্থ চ্যাটার্জি, আবার জয় বাবা ফেলুনাতেও সেই তপসের কথা। আচ্ছা, এই যে ফেলুদার প্রথম তপসে, এই যে প্রথম তপসে নির্বাচনে তিনি কেন ছিলেন, তিনি কেন ছিলেন তার পিছনে অনেক বড় গল্প আছে। কিন্তু যখন আমরা ইন্টারভিউ নিচ্ছি এবং কেন নিচ্ছি ইন্টারভিউ এবং আজকে রেডিও বাংলা নেটে কেন ফেলুদার প্রথম তপসে নিয়ে কথা হচ্ছে সেটা বরঞ্চ আগে বলে দিই। তার কারণ হচ্ছে সিদ্ধার্থ চ্যাটার্জি যেহেতু সত্যজিৎ রায়ের প্রথম অর্থাৎ ফেলুদার প্রথম তপসে ছিলেন, তো তিনি সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে এবং সত্যজিৎ রায়ের সাথে তার কীরকম সম্পর্ক ছিল, সোনার কেল্লা বা জয় বাবা ফেলুনাতের তৈরি করার আগের মুহূর্ত কিরকম ছিল, বা ছোট ছোট বিটিএস কিছু ভালো মুহূর্ত যেগুলো আমাদের কাছে অজানা, বা সত্যজিৎ রায়ের জীবনটার কেমন ছিল বা মানুষটা কেমন ছিল, সেই সবটা নিয়ে একটা বই লিখেছে এবং সেই বইটার নামই হচ্ছে ফেলুদার প্রথম তপসে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in.
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
6: Radio partner, radiobanglanet.com.
7: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

যারা ফেলুদাকে ভালোবাসে এবং মনে রাখে তারা কিন্তু ফেলুদার প্রথম তপসি অর্থাৎ সিদ্ধার্থ চ্যাটার্জির লেখা এই বইটা কিন্তু ইতিমধ্যেই পড়ে ফেলেছে। এবং আমার মনে হয় যে আমরা যখন ছোটদের যেসব ম্যাগাজিন বেরিয়েছে সেখানে যখনই আমরা সন্দীপ রায়ের থেকে ছোট ছোট মুহূর্ত শুনেছি সত্যজিৎ রায়ের সম্পর্কে বা সোনার কেল্লা বা জয়বাবা ফেলুনাথ, এছাড়াও আরও গোপীগাইন বাঘাবাইন হীরক রাজার দেশে তৈরির যে বিহাইন্ড দ্য সিন গুলো পড়েছি বা জেনেছি বা সত্যজিৎ রায় আসলে পরিচালক হিসাবে অফ স্ক্রিন কেমন ছিলেন, কেমনভাবে ট্রিট করতেন অভিনেতাদের, খুদে অভিনেতাদের, সেই সব কিছু যেমন জেনেছি তার থেকেও আমার মনে হয় কিছু কিছু রসদ আছে যেগুলো আমরা জানতে পারিনি। তো সেই সব কিছু নিয়ে কিন্তু ফেলুদার প্রথম তপসে যারা যারা পড়েননি বা যারা যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই চেষ্টা করুন। এবং আমার মনে হয় যে যারা ফেলুদাকে ভালোবাসেন, ফেলুদার গল্প ভালোবাসেন, সত্যজিৎ রায়কে ভালোবাসেন, যারা তপসেকে ভালোবেসেছে তারা আরও একটু বেশি করে ভালোবাসবেন। কেমন লাগলো আড্ডাটা প্লিজ জানাতে ভুলবেন না, আর তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglade.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের জীবনে কখন যে ঢুলুঢুলু ঘুমটা আসে সেটা আমরা নিজেরাই জানি না, কিন্তু কখনো কখনো আমাদের এরকম ব্যাপার হয়, আমরা কিন্তু বেশ একটা অভিনয়ের মতো করে ঢুলুঢুলু ঘুমে ব্যস্ত হয়ে পড়ি। ধরুন কোথাও আমরা বাসে করে যাচ্ছি বা ট্রামে করে যাচ্ছি বা ট্রেনে করে যাচ্ছি, এমন সময় কোনো অস্বস্তিকর কোনো পরিস্থিতির সৃষ্টি হলো, ঠিক তখন সেই মুহূর্তে আমরা কিন্তু অনেক সময় ঢুলুঢুলু ভাবটা রাখি। তো সেটাও একটা কিন্তু বুদ্ধিমানের কাজ। আবার কিছু কিছু ক্ষেত্রে অনেকে ব্যাপারটাকে একটু এড়িয়ে যেতে চায়, সেক্ষেত্রেও কিন্তু এই ঢুলুঢুলু ঘুমটা সেই সময় খুব কাজ করে। তো আমাদের আজকের এই স্পেশাল আড্ডা জমে উঠবে এই ঢুলুঢুলু ঘুমের কিছু টুকরো ছবি দিয়ে। তাই নিশ্চয়ই আপনারও মনে পড়ে যাচ্ছে, আপনিও কি এই মুহূর্তে ঢুলুঢুলু ঘুমে এই শোটা শুনছেন? না না, একটু একটু চোখটা খুলে রাখুন এবং পরিষ্কারভাবে আপনি অবশ্যই জানাবেন যে কেমন লাগছে এই শোটা, নাহলে আমারও খুব খারাপ লাগবে। ঢুলুঢুলু ঘুমে নয়, তবে জেগেই উপভোগ করুন রেডিও বাংলা নেট ডট কমের গান মুসাফিরের আড্ডা। ফিরে আসছি, সঙ্গে থাকুন কয়েকটি গানের পর চটপট।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরালাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা ঢুলু ঢুলু ঘুম নিয়ে। তো আমার দেখতে ভীষণ পছন্দের এবং আপনিও নিশ্চয়ই কখনো কখনো এরকম একটা মুহূর্তের শিকার হয়েছেন যেটাই কিন্তু একটা অন্যরকম ভালো লাগা থাকে। কীরকম না, এই যে পশু পাখিদের অনেক ঢুলু ঢুলু ঘুম দেখা যায় আর তার মধ্যে কিন্তু একটা অন্যরকম মিষ্টি মধুর প্রেম জড়িয়ে থাকে। দেখবেন কখনো কখনো এই পাখিরা বলুন বা সারমেয়রা তারা একটু ঢুলু ঢুলু ঘুমে আচ্ছন্ন থাকে, মানে সেটা কিন্তু ঘুমের বাইরে কিছুটা সময়। আর সেই সময় যদি আপনি আপনার পছন্দের মোবাইল থেকে কিংবা ওই ডিভিডি থেকে একটু গান শোনান, তাহলে দেখবেন তার প্রত্যেকটা মুহূর্ত কী সুন্দর তারা এনজয় করছে এবং আপনিও সেই ব্যাপারটাকে দেখে আপনিও এনজয় ফিল করবেন। হ্যাঁ, এটা কিন্তু একটা অন্যরকম ভালো লাগা, এবং এই ভালো লাগাটা যদি কখনো না পেয়ে থাকেন তাহলে কিন্তু আজই সেরকম কোনো আপনার পছন্দের হয় পাখি হয় সারমেয় কিংবা আরও কেউ যদি এরকম পছন্দের কিছু প্রাণী থাকে তাদের সঙ্গে এই ব্যাপারটা করে দেখতে পারেন, এবং আমি ডেফিনেটলি শিওর যে তারাও খুব আনন্দ পাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনিও। তাই ঢুলুঢুলু ঘুমে কিন্তু এভাবেই আপনি আরেকজনকে খুশি করতে পারেন। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও আজকের এই স্পেশাল আড্ডা ঢুলুঢুলু ঘুম নিয়ে শুধুমাত্র রেডিও বাংলা নেটওয়ার্ক কমে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট

আড্ডা চলছে গান মুসাফিরে ঢুরু ঢুরু ঘুম নিয়ে। তো আমরা সবাই জানি যে আমরা যখন একটু ওই বেশ একটু জলযোগে ভ্রমণে যাই, মানে বুঝতেই পারছেন, কেউ কেউ একটু ড্রিঙ্ক টিঙ্ক করেন, আবার কেউ কেউ আবার ওই এর সময় ধরুন নানা রকম পুজো পার্বণে সিদ্ধি টিদির একটা ব্যাপার থাকে, বিশেষ করে দোলের সময় তো ব্যাপারটা থাকেই, আর তার মধ্যে কিন্তু একটা অদ্ভুত একটা নেশা কাজ করে এবং ঢুলু ঢুলু ব্যাপারটাও কাজ করে, আর সেটা কিন্তু একটা অন্যরকম ওই মস্তির ব্যাপার কিন্তু হয়ে থাকে, আর সেক্ষেত্রে সেই সময়টার জন্য ওই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এই ঢুলু ঢুলুর ব্যাপারের মধ্যে আবার অনেক সময় আবার ভয়ঙ্কর ব্যাপারও ঘুরে যেতে পারে, কারণ সিদ্ধি একটা খুব ভয়ঙ্কর জিনিস আমার ধারণা, কারণ আমি এটুকু দেখেছি এক একজন মানুষকে যে একদিন সিদ্ধি খেলো বেশ এক গ্লাস বড়, আর তার ফলে যেটা হয়েছে সেটা কিন্তু বেশ ভয়াবহ, মানে বুঝতেই পারছেন সেই দিন বা তার পরের দিন সে শুধু হেসেই যাচ্ছে। আবার এরকমও শুনেছি যে অনেকে সেই সেবন করার পর হয়তো তার পরের দিন সেই শুধু নাক ডেকে ঘুমিয়ে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো কিন্তু চলতে থাকে যখন এই নেশাগ্রস্ত ব্যাপারটা থাকে, আর তার মধ্যেই কিন্তু এই ঢুলু ঢুলু ব্যাপারটা জড়িয়ে আছে। তো এটাও আর একটা ছবি ঢুলু ঢুলুর ক্ষেত্রে। সঙ্গে থাকুন, আবার ফিরে আসবো আজকের এই স্পেশাল আড্ডা ঢুলু ঢুলু ঘুম নিয়ে।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। তো আটা চলছে আজকে গান মুসাফিরে সৌভিকের সঙ্গে ঢুলু ঢুলু ঘুম নিয়ে। তোমার আরেকটা ছবি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, যে ছবিটায় কিন্তু ঢুলু ঢুলু ঘুমটা একটা দারুণ ব্যাপার, সেটা হচ্ছে এই পড়ার ক্লাসে কখনো কখনো ঘুম যখন চোখ লেগে যায়, মানে হয়তো স্যার পড়াচ্ছেন পড়াচ্ছেন পড়াচ্ছেন পড়াচ্ছেন, এই তার মধ্যে এই শুনতে শুনতে শুনতে শুনতে একটা অদ্ভুত ঘোরের মধ্যে দিয়ে চলে যাওয়া, আর তার মধ্যে কোথাও যেন ঘুমটা সে ঠকাং করে মাথাটা বেঞ্চতে ঠুকে যাওয়া, আর আবার চোখ মুখ ঝাঁকিয়ে নিয়ে আবার বড় বড় করে তাকানো ব্ল্যাকবোর্ডের দিকে। এই যে একটা ছবি, এটা কিন্তু একটা মজার ব্যাপার, তাই না? আবার কখনো কখনো আমার খুব মনে পড়ে এই গাড়িতে লং ড্রাইভে যখন যাচ্ছেন, যেটা কিন্তু খুব বিপজ্জনক, খুব মাথায় রাখবেন, সামনে বসে যে ড্রাইভ করছেন তার পাশাপাশি বসে থাকা যে মানুষটি, তাকে কিন্তু কখনো ঘুমোনো চলে না, তাকে সবসময় জেগে থাকতে হয়, কারণ যে পাশে চালাচ্ছেন তার ক্ষেত্রে কিন্তু খুব অসুবিধে তৈরি হয়। এবং সেই ঘুম এমন একটা ব্যাপার, দেখলেও অনেককে জানেন তো ঘুম এসে যায়, আবার এটাও একটা মুশকিল ব্যাপার। তাই সবসময় মনে রাখবেন, গাড়িতে বসে কখনো যদি প্রথম এতে বসেন সেটে, কখনো ড্রাইভারের পাশে বসে ঘুমোবেন না। আমাদের আড্ডা জারি থাকবে, তাই কোথাও যাবেন না, আবারও ফিরে আসবো কয়েকটা গানের পর। আজকের এই স্পেশাল আড্ডা রেডিও বাংলা নেট ডট কমে ঘুম ঢুলু ঢুলু ঘুম নিয়ে।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

আমরা চলে এলাম আজকের এই স্পেশাল আড্ডা গান মুসাফিরে রেডিও বাংলা নেটওয়ার্কে। আমি সৌভিক, তবে কখনোই ঢুলুঢুলু ঘুম নিয়ে আসিনি, ঢুলুঢুলু ঘুমের আড্ডা নিয়ে এসেছি। তো যাই হোক, আমাদের এই আড্ডাটা আজকের এই বেশ একটা অন্যরকম ব্যাপার। আর এর মধ্যে আমি একটা আরেকটা বলে রাখি, সেটা হচ্ছে এই ঢুলুঢুলু ঘুমের ক্ষেত্রে আরেকটা ছবি আমার খুব মনে পড়ে যায়, যেটা হচ্ছে অনেক সময় এই ঘুমের একটা বাতাবরণ আপনাকে ঘিরে রয়েছে কিন্তু আপনি ঘুমোতে পারছেন না, এই ব্যাপারটাও কিন্তু থাকে। দেখবেন হয়তো দূরে ভ্রমণ করছেন, যেখানে হয়তো মাঝরাতে ট্রেনের মধ্যে কখনো যদি মনে হয় এরকম কেউ এসে টুক করে আপনার ব্যাগটা টেনে নিয়ে চলে যাবে, তখন দেখবেন আপনার প্রচণ্ড ঘুম এসছে কিন্তু তা সত্ত্বেও আপনি ঢুলছেন, পড়ে যাবেন এক্ষুনি, কিন্তু তাও যেন নিজেকে একদম স্টিক রেখেছে, না কোমরে চলবে না, কেউ যদি এসে আমার ব্যাগটা নিয়ে চলে যায় তাহলে তো হয়ে গেল কেলো। এই ব্যাপারটার ক্ষেত্রে কিন্তু মজার দৃশ্যটাই বারবার মনে পড়ে, এই চোখে ঘুম আসুক। হ্যাঁ, ট্রেন বলুন বা এমন কিছু কিছু জায়গায় যেখানে কিন্তু ঘুমিয়ে গেলে চলবে না, ঘুমিয়ে গেলে খুব মুশকিল, ঘুমিয়ে গেলে ফ্লাইট চলে যেতে পারে, ঘুমিয়ে গেলে আপনার লাগেজ কোথাও উধাও হয়ে যেতে পারে, ঘুমিয়ে গেলে জীবনও অনেকটা পিছিয়ে যেতে পারে, তাই জেগে থাকতে হবে ঘুমের সময় ঘুম। কিন্তু ঢুলুঢুলু ঘুমটা একটু মাঝে মধ্যে রিল্যাক্সেশন আনে, কিন্তু সময় বুঝে এবং জায়গা বুঝে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আবার শুনতে বলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির, শুনতে থাকুন আর জুড়ে থাকুন রেডিও বাংলা নিউজ ডট কমের সঙ্গে।

আজ এমন আরেকটা বিষয় নিয়ে আড্ডা মারবো যেটা কিন্তু ভীষণ নস্টালজিক। হ্যাঁ, তবে এখনও আমরা সেটা ফলো আপ করি। সেটা হলো শীতের পিকনিক, চড়ুই ভাতি, মানে সেই ফ্যামিলির সঙ্গে বাড়ির ছাদে হোক কিংবা কোনো একটা স্পট ভাড়া করে আমরা আজও চড়ুই ভাতি কিংবা পিকনিকটা সেরেই ফেলি। আপনার যদি এমন কোনো স্পেশাল গল্প থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +747503965712-তে। আপাতত তিনটি গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। ছোটবেলা না অনেক বেশি প্রেশিয়াস ছিল পিকনিকের দিনগুলো, কারণ আমরা স্কুলে পিকনিক করতাম। প্রত্যেকটা বন্ধু কিছু না কিছু ইনগ্রিডিয়েন্টস আনতো আর সবাই মিলে টিফিন টাইমে জম্পেশ একটা পিকনিক হতো। সেই পিকনিকের স্বাদটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং ছিল, মানে এখনও আমি কথা বলতে গিয়ে আমার জিভে জল চলে আসছে। আজ সময় আছে, পয়সা আছে, কিন্তু ওই ধৈর্যটা নেই, মানে সবাই মিলে পিকনিক করার টাইমটা নেই। হারিয়ে গেছে অনেক বন্ধু, হারিয়ে গেছে অনেক আপনজন। আপনারা যদি পিকনিক নিয়ে কিংবা চড়ুই ভাতি নিয়ে কোনো রকম স্পেশাল গপ্প থাকে তাহলে চটপট আমার সাথে শেয়ার করুন +7475039657123। আপাতত কয়েকটা গান শুধুমাত্র আপনার।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, চড়ুই ভাতি বলতে আর একটা ইন্টারেস্টিং ঘটনা ভীষণ মনে পড়ে যায়। সেটা হলো পরিবারের সকলের সাথে জোট বেঁধে পিকনিক করতে যাওয়া, কাক ভরে উঠে পিকনিক স্পটে পৌঁছানো এবং রান্না বান্নার সব সরঞ্জাম নিয়ে একেবারে হাজির হওয়া এবং যেতে না যেতেই জল খাবারে ডুবে যাওয়া এবং ব্যাডমিন্টন ক্রিকেট সব কিছু খেলা, মানে পিকনিকটা না দারুণ মজাদার। সেই ফাইনাল যখন রান্নাবান্নাটা শেষ হতো আর সবাই মিলে পাত পেরে খেতে বসতাম, সেটা কিন্তু একটা দারুণ মজাদার ব্যাপার ছিল। এমন কোনো গপ্প থাকলে চটপট শেয়ার করেই ফেলুন না +7475039657122 তে। আপাতত গানগুলো শুনে নিন, ফিরছি গানের বিরতির পর।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। শীত তো পড়েই গেল, তাহলে পিকনিকটা শুরু করেই ফেলুন। ছোটবেলায় যখন এক্সাম শেষ হয়ে যেত তখন বাড়িতে সব কাজিনরা আসত এবং আমরা সকল বাচ্চারা মিলে পিকনিক করতাম। কখনো খেলনা বাটি সাজিয়ে আমরা পিকনিক করতে বসতাম, এখন যেটা মিনিয়েচার হিসেবে পরিচিত। আর কখনো নিজেরা মিলে বড়দের টুকটাক সাহায্য নিয়ে আমরা পিকনিক করতাম। এইটা ছিল ছোটবেলার পিকনিকের দারুণ মজাদার একটা বিষয়। আরও গপ্প আছে, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কম।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com এ। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। ভাইবস যদি একবার মিলে যায় বড়বেলার বন্ধুদের সঙ্গে, কিংবা ছোটবেলার বেশ কিছু বন্ধু যদি টিকে যায় বড়বেলা অবধি, তাহলে তাদের সাথে পিকনিকটা বেশ জমে যায়। ছোটবেলার বন্ধুদের সঙ্গে যারা একসঙ্গে বেড়ে উঠেছি আমরা, তাদের সঙ্গে পিকনিক গেছিলাম এবং ভীষণ মজা হয়েছিল। পিকনিকের মেন উদ্দেশ্য তো হলো খেলাধুলো, এবং সব থেকে মেইন যেটা সেটা হলো একসাথে মিলে পাত পেরে খেতে বসা। এবং সেই খেতে বসে আমরা যেভাবে সকলের পাত থেকে সবাই খাবার ছিনিয়ে নিয়ে খাচ্ছিলাম, সেটা না ভীষণ ইন্টারেস্টিং ছিল। এবং লোকজন দেখে ভাবছিল যে এরা নিশ্চয়ই একেবারে চাইল্ডহুড ফ্রেন্ড, নাহলে এই বন্ডিংটা হতে পারে না। এরকম প্রচুর গপ্প আছে, প্রচুর আড্ডাও আছে। আগামী সোমবার আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানি.com। মন যখন নিরুদ্দেশ,
1: এতটা পথ পেরিয়ে

কথা ক কইব না আমি কি বউ যে কথা কইব যা পালা গিরস্তির খোকা হোক ন্যাকা দূর হোক কি জ্বালা

সত্যি তোর চোখ গেছে, তুই কানা বুঝলি, তুই কানা। যা যা বেহায়া পাখি জানা, অন্য কোথা জানা কেউ করেনি মানা, অন্য কোথা জানা। যা যা বেহায়া পাখি জানা।

ঝুলে যায়। কিছুতে শুইব না শাশুড়ির গঞ্জনা, তাই বলি আমি তাই বলি পাখি তুই জানা জানা জানা যা যা যা যা যা যা যা বিহয়।

রাখতে হলে যেমন শরীরের যত্ন করতে হয়, ঠিক তেমনই মস্তিষ্ক ভালো রাখার জন্য চাই মস্তিষ্কের যত্ন। আর সেই জন্যই নিয়মিত মস্তিষ্কের ব্যায়াম করতে হবে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা আজকে এই যে মস্তিষ্কের যত্নের কথা বলছি, মস্তিষ্কের ব্যায়ামের কথা বলছি, মস্তিষ্ক যদি দীর্ঘদিন পর্যন্ত সচল রাখতে হয় তাহলে অবশ্যই নিয়মিত মস্তিষ্কের ব্যায়ামের প্রয়োজন। আর সেই জন্য কয়েকটি কাজ যদি নিয়মিত করা যায় তাহলে কিন্তু বহুদিন পর্যন্ত আমাদের স্মৃতিশক্তিকে আমরা ভালো রাখতে পারি। আর সেই জন্য আমাদের প্রতিদিনের যে রুটিন সেখানে আমরা কয়েকটা কাজকে একটু যোগ করে নিতেই পারি, ওই আর কি। যেমন আমরা শরীর ভালো রাখার জন্য আমরা হাঁটা চলা করি, আমরা ব্যায়াম করি, আমরা নিয়মিত ঠিকঠাক খাবার খাই, ঠিক তেমনই আমাদের মস্তিষ্কেরও কিন্তু নিয়মিত এইরকমই একটু যত্ন আর কি প্রয়োজন। আমরা জানবো সেই সব কথা আমরা আমাদের আজকের পপকর্নের আড্ডায়। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India,
3: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
4: Radio partner, RadioBanglanet.com.

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

নিয়মিত ব্যায়াম করা, নিয়ম মেনে হাঁটা চলা, খাওয়া দাওয়া, এগুলো করলে আমাদের শরীর ভালো থাকে। আমাদের শরীরের যত্নের কিন্তু প্রয়োজন রয়েছে। ঠিক তেমনি আমাদের মন ভালো রাখার জন্য আমরা বেড়াতে যাই, বন্ধুদের সঙ্গে আড্ডা দিই, এগুলোতে আমাদের শরীর মন ভালো থাকে। কিন্তু আমাদের মস্তিষ্ক, তাকে ভালো রাখার জন্য আমরা কিভাবে যত্ন নিয়ে থাকি, সেই সব কিছু নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আমাদের মস্তিষ্কের যত্নের কথা বলছি, সেখানে উঠে আসছে মস্তিষ্কের ব্যায়ামের কথা। মস্তিষ্ককে সচল রাখার জন্য আমাদের নিয়মিত মস্তিষ্কের ব্যায়ামও কিন্তু করা প্রয়োজন। আমরা যদি চাই আমাদের বহুদিন পর্যন্ত আমাদের মস্তিষ্কে মরছে না ধরে, আর আমরা বার্ধক্যের আগেই আমাদের স্মৃতিশক্তিকে কমিয়ে না ফেলি, সেই জন্য কিন্তু আমাদের নিয়মিত মস্তিষ্কের যত্ন নেওয়াটা ভীষণভাবে প্রয়োজন। সেই জন্য আমরা কয়েকটা কাজ যদি আমরা আমাদের প্রতিদিনের জীবনে আমরা আমাদের রুটিনে রাখি, তাহলে কিন্তু আমরা আমাদের মস্তিষ্ককে বহুদিন পর্যন্ত সচল রাখতে পারবো। সেই জন্য যেমন আমাদের প্রথমেই মনে আসে বই পড়ার কথা, কিভাবে জানবো, তবে একটা ব্রেকের ওপারে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: 100% জীবনেও কারেক্ট হয় না,
1: শুধরে না
0: উচ্চারণ এই বয়সে ইম্পসিবল, জীবনেও কারেক্ট হয় না,
1: শুধরে না
0: উচ্চারণ।

0: বুঝলে বুঝলে বাবা বলা কান্ত শিখতে তোমায় হবে হবে ছাড়ব না।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: বুট পরে ঘুরে বেড়াচ্ছি, টপ টু বটম ওদের মতো সাজিয়ে নিচ্ছি গোটা সমাজ। মদ্যপানের বিরুদ্ধে যারা, তাদের মাথায় পড়ুক বাজ।
1: হোয়াট? ইয়েস,

0: Biara, hei, salam ora. Gin sherry, champagne, rum.
1: RadioBangladesh.com এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি মস্তিষ্কের যত্ন নিয়ে। আমরা আমাদের শরীর মনের যত্নের কথা তো বলে থাকি, আর আজ আমরা কথা বলছি মস্তিষ্কের যত্ন নিয়ে। যদি আমরা চাই অনেকদিন পর্যন্ত আমাদের মস্তিষ্ককে সচল রাখতে, আমাদের স্মৃতিশক্তিকে ধরে রাখতে, তাহলে কিন্তু মস্তিষ্কে নিয়মিত ব্যায়াম করাটা কিন্তু ভীষণভাবে জরুরি। আর সেক্ষেত্রেই প্রথমে উঠে আসে বই পড়ার কথা। বই পড়া কিন্তু মস্তিষ্কের খুব ভালো একটা ব্যায়াম। যদি প্রতিদিন একটু পড়া যায় সেটা কিন্তু ভীষণ ভালো। অনেক সময় হয় যেটা একটানা পড়া যায় না, খেই হারিয়ে ফেলতে হয়, কিংবা যেটা হয় যে পড়তে ইচ্ছে করছে না, সেক্ষেত্রে একটু গ্যাপ দেওয়া যেতে পারে, কিংবা যেটা ইচ্ছে করছে সেটাই পড়ুন, যেটা ইচ্ছে করছে না সেটা পড়ার দরকার নেই। কারণ অনেক সময় হয় যদি ইচ্ছের বিরুদ্ধে পড়া হয় সেটা খুব একটা কার্যকরী হয় না। আর যেটা করা যেতে পারে সেটা হলো নিজের যেটা ইচ্ছে করছে। অনেকেরই হয় ভীষণ গান করতে ইচ্ছে করছে, সেক্ষেত্রে প্রাণ মন খুলে গান করুন। যদি গানের কথাগুলো মনে না পড়ে সেক্ষেত্রে সে কথাগুলো মনে করার চেষ্টা করা, সেক্ষেত্রেও কিন্তু সেটা মস্তিষ্কের খুব ভালো ব্যায়াম। আবার যদি কবিতা লিখতে ইচ্ছে করে সেক্ষেত্রেও অনেক শব্দকে খুঁজে বার করা, আর সেগুলো একটু একটু করে খাতার পাতায় সেটা লিখে ফেলা, এটাও কিন্তু খুব ভালো মস্তিষ্কের ব্যায়াম। এই যে মস্তিষ্কের ব্যায়ামগুলো, সেগুলো যদি আমরা নিয়মিত একটু চর্চা করি তাহলে কিন্তু আমাদের মস্তিষ্কের যত্ন আমরা নিজেরাই নিতে পারব। আমরা আরও কিছু কথা নিয়ে ফিরছি, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আমাদের সকলের ভেতরেই লুকিয়ে আছে একটা কৌতূহলী মন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক সময় যেটা হয়, এই কৌতূহলী মনটা অনেক সময় নষ্ট হয়ে যায়। তাতে যেটা হয়, অনেক কিছু থেকে বঞ্চিত হতে হয়। আর এই কৌতূহলী মনটাকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ আজ আমরা কথা বলছি আমাদের মস্তিষ্কের যত্ন নিয়ে। আর সেখানেই উঠে আসছে মস্তিষ্কের ব্যায়ামের কথা, কারণ আমাদের মস্তিষ্ককে যদি আমরা বহুদিন পর্যন্ত সচল রাখতে চাই, আর আমাদের মস্তিষ্ককে আমরা চাই যে তাতে মরছে না ধরুক, তাহলে কিন্তু নিয়মিত মস্তিষ্কের ব্যায়াম করতেই হবে। আর সেই সব কিছু নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে মস্তিষ্কের ব্যায়ামের কথা বলছি, সেখানেই বলতে হয় এই যে কৌতূহল, সেটা কিন্তু মস্তিষ্কের কার্যক্ষমতাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। বলা যায় এটা খুব ভালো একটা মস্তিষ্কের ব্যায়াম। তাই আপনার ভেতরে যদি লুকিয়ে থাকে সেই কৌতূহলী মনটা, তাহলে সেটাকে অবশ্যই বেশ ভালো করে যত্ন করে বাঁচিয়ে রাখুন। সেটা আমাদের মস্তিষ্কের ব্যায়ামের কাজ করবে। আর যদি আপনার মনে হয় কলা ছেড়ে আপনি আবৃত্তি করবেন, কবিতার কয়েকটা লাইন আপনি বারবার বলবেন, তাহলে অবশ্যই সেটা বলুন, কারণ সেটাও কিন্তু মস্তিষ্কের খুব ভালো ব্যায়াম। অনেক সময় হয় কথাগুলো ভুলে যেতে হয়, সেক্ষেত্রে মনে করার চেষ্টা করা কিংবা পড়ে নেওয়া, হ্যাঁ, সেগুলো সব কিছুই কিন্তু আমাদের মস্তিষ্ককে ভালো রাখতে সাহায্য করবে। আমাদের আজকের এই মস্তিষ্কের ব্যায়াম নিয়ে, মস্তিষ্কের যত্ন নিয়ে যে আড্ডাটা, সেটা জারি থাকবে, তবে পরপর দুটো গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমে পপকর্ন অনামিকার সঙ্গে।

বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

পরপর দুটো গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের মস্তিষ্কের যত্ন নিয়ে। আমরা জানি যে আমাদের ভালো থাকার জন্য আমাদের শরীর মন দুটোকেই ভালো রাখতে হবে, সেই জন্য আমাদের নিয়মিত শরীরের যত্ন নিতে হবে, আমাদের মনের যত্ন নিতে হবে। ঠিক তেমনই আমাদের ভালো থাকার জন্য আমাদের মস্তিষ্ককেও ভালো রাখতে হবে। বহুদিন পর্যন্ত আমাদের মস্তিষ্ক যাতে সচল থাকে, আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা যাতে ঠিক মতো থাকে, সেই জন্য আমাদের একটু যত্ন তো নিতেই হবে। আর তাতেই কিন্তু আমাদের মস্তিষ্কের চট করে মরচে ধরবে না। আর সেই জন্য কিভাবে, বেশ কয়েকটা কাজ যদি আমরা নিয়মিত আমাদের রুটিনে আমরা জুড়ে নিই, তাহলে কিন্তু আমাদের শরীর মনের সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্ককেও আমরা ভালো রাখতে পারবো। এই গল্প, এই আড্ডা আমাদের আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামী কাল ঠিক একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে কে বলল মেলতে মানা? আমি আছি তো, আপনার বন্ধু গৌরব, নিয়ে যাবতীয় ইচ্ছে সেলিব্রেশনের একদম ঠিক ঠিকানা। ইচ্ছে ডানা, ইচ্ছে ডানা, সোম থেকে শুক্র, ওনলি অন রেডিও বাংলানেট .com।

কথায় বলে যে গল্পের গরু গাছে ওঠে, কিন্তু গল্পের গরু কিন্তু শুধুমাত্র গাছে ওঠে না, আরও অনেক কিছু করে। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছেডা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনাদের সঙ্গে একটা অদ্ভুত বিষয় নিয়ে আড্ডা দেব, সেটা হলো গল্পের গরুকে নিয়ে। বিভিন্ন গল্পে বিভিন্ন গরু ফিরে ফিরে এসেছে জানেন, এবং সেই গরুদের নিয়ে অজস্র কাহিনী, গল্প, কথা ইত্যাদি তৈরি হয়েছে। তো বিভিন্ন গল্পে বিভিন্ন গরু, যেখানে একদম সেন্ট্রাল ক্যারেক্টার, তার মধ্যে ভিন্নতাও কিন্তু অনেক আছে, এমনকি সেই সমস্ত ক্যারেক্টারের বৈচিত্র্য যথেষ্ট। তো সেরকমই কিছু বৈচিত্র্যময় গরুর কথা বিভিন্ন গল্পে যারা স্থান পেয়েছে, আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

যদি গল্পের গুরুর কথা বলতেই হয় তাহলে সবার প্রথমেই আসবে কিন্তু কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশের কথা। মহেশ সেই ষাঁড়টি, আসলে গরু হলেও সে অ্যাকচুয়ালি ষাঁড়। সেই ষাঁড়ের জন্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের মন ভারাক্রান্ত হয়ে ওঠে, মানে যখন কিনা মহেশের শেষ পরিণতির কথা আমরা দেখতে পারি, পড়তে পারি। সত্যি বলতে কি, মহেশের সেই শেষ করুণ পরিণতির কথা পড়তে পড়তে চোখে জল আসেনি, এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা আজকে জারি আছে গল্পের গুরুকে নিয়ে। গল্পের গুরু এমন একটা জিনিস যে কিনা বিভিন্ন সময়ে বিভিন্ন অবতারে ফিরে আসে। তো এরকমই আরও একটি গল্পের গুরুর কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নাইট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

মহেশের পরে আপনার জন্য ওয়েট করবে বলাই, আগে হ্যাঁ হ্যাঁ বলাই। বুঝতেই পাচ্ছেন সেটিও আসলে গরু নয় ষাঁড়, কিন্তু এ কিন্তু বেশ শিক্ষিত ষাঁড়। কেন বলছি বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর গল্পের গরুকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম এখন যার কথা শেয়ার করব সে হচ্ছে বলাই। অত বড় পেল্লায় ষাঁড় নাকি দেখা যেত না, আর সেই বলাইয়ের একটা অদ্ভুত হ্যাবিট ছিল, সেটা হলো সে নাকি ওই কালীঘাট এবং হাজরা ওই সংলগ্ন এলাকায় যত খবরের কাগজ আলা থাকতো তাদের থেকে খবরের কাগজ, নতুন খবরের কাগজ চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলত, এবং তার জন্য নাকি সেই সময় ওখানে খবরের কাগজ বিক্রি করা বন্ধই হয়ে গিয়েছিল। এই কথাটি লিখে গিয়েছেন তারাপদ রায়, আগে হ্যাঁ বিখ্যাত সাহিত্যিক তারাপদ রায়, তার একটি রম্য রচনায়। কাজেই বলছিলাম না যে গল্পের গরু কিন্তু বেশ ইন্টারেস্টিং জিনিস, কি বলেন? তো এরকমই আরও একটি গরুর কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের প্রান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কি? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.